লাগে আকাশবাণী ডিপু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ফরা মিনিট ফকেপরা ফ চকসি রেডিও নাঙ্গার জিদুন কেদো আনারাদা ফান নীলি হুনমন রংহাংপি কারডম নাংপা জিরসি পিনিকে চেংসি আর ট্রান্সমিশন ইংপু পনেকল পিনিকে প্রে নিফাই ইসি থেমান আর্নি জাইমেকে বাংলাকে এফ এম পেন লংপেন মেগাহার্স ফারুই সিরাটক বরাসির ক্যাপ লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস আলংপেন টানাং লিটু আকাশবাণী ডিপু স্টেশনে যাইমে আর জিলং ইচি পিনি কন্ট্রোল রুম আলং সায়ার পুকে ডেঙা টুমামেন ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব ডিউটি অফিসার লাকে চিনথং ইংটি লাপেন বাংফু বাংফি কে পন কে মানা সাইকে ক্লেমা বাংলাকে সনসিরাম টিসু

লাগে আকাশবাণী ডিপু পিনি কপি পেয়া যায় মেক্সি কাপা চেটাক জিমা লবাং সুঠা চেথান মেক্সি না পরফাই ঠ্রকরা মিনিট ফ পর দিল্লি পেন কাপা চেটাক ইংলিশ আলাম পেন বিরতা আর্জিলং ইকজি পরফাই ঠ্রকরা মিনিট গেপ কাংডু কার্ডমালুন আর্জিলং ইকজি পরফাই ঠ্রকরা মিনিট থম কেবরা ফ পিনিয়া হিরজির আর্জিলং ইকজি পরফাই ঠ্রকরা মিনিট থম কেবরা সির কেপ পিনিয়া সারলামথে আর্জুলং ইকজি পরফাই ঠ্রকরা মিনিট প্লি কেপ কার্বিলুন বারিম আলুন লাপেন আলামথে আর্জুলং ইকজি পরফাই ঠ্রকসি দিল্লি পেন কাপাচেটাক হিন্দি আলামপেন বিরতা আর্জুলং ইকজি পরফাই ঠ্রকসি রা মিনিট ফ দিল্লি পেলে থট কাপাচেটাক ইংলিশ আলামপেন বিরতা আর্জুলং ইকজি পরফাই ঠ্রকসি রা মিনিট কেপ পিনিয়া লামজির আর্জুলং ইকজি পরফাই ঠ্রকসি রা মিনিট প্লি কেপ কার্বি লুঞ্চেতো আর্জুলং ইকজি পরফাই নেরকেপ দিল্লি পেন কাপাচেটা সমাচার প্রভাত মাতে হিন্দি আলামপেন বিরতা আর্জুলং ইকজি পরফাই নেরকেপরা মিনিট ক্রেপ হ দিল্লি পেন কাপাচেটা ইংলিশ আলামপেন বিরতা আর্জুলং ইকজি পরফাই নেরকেপরা মিনিট থমকেপ কার্বি লিরমিয়ালুন লাপেন আলামথে আর্জুলং ইকজি পরফাই সিরকেপ গুয়াহাটি পেন কাপাচেটা পুয়ার আঞ্চলিক বাতরি মতে আসামি সালাম পেন বিরতা আর্জুলং ইকজি পরফাই সিরকেপরা মিনিট ক্রেপ হিন্দি লামার জানালুন আর্জুলং ইকজি পরফাই সিরকেপরা মিনিট ফ্লি কেবরা ফ ইংলিশ আলুনজির আর্জুলং ইকজি পরফাই কেবরা মিনিট ক্রেপ লামজির আর্জুলং ইকজি পরফাই কেবরা মিনিট থম কেপ দিল্লি পেন কাপাচিটা 20 এডিশন অফ এশিয়ান গেমস আজাইমেক আর্জুলং ইকজি পরফাই কেবরা মিনিট থম কেবরা ফ আসামিস লামার জানালুন আর্জুলং ইকজি পরফাই ক্রেইসি নিংআর লো আলামথে আর্জুলং ইকজি আদুনথু সোয়ার লো আসে অ্যাংটং আং ডেং আলং পেন চিহু চিপোট আর্জুলং ইকজি পরফাই ক্রেইসিরা মিনিট থম কেপ মুম্বাই পেন কাপাচেটা বিবিধ ভারাতী আজাইমেক আর্জুলং ইকজি পরফাই হিনি দিল্লি পেন কাপাচেটা নার্লো চিটিম ইংলিশ অবিরতা আর্জুলং ইকজি পরফাই হিনি রা মিনিট ক্রেপ নার্লো চিটিম হিন্দি অবিরতা আর্জুলং ইকজি পরফাই হিনি রা মিনিট থম কেপ মুম্বাই পেন কাপাচিটা বিবিধ ভারতীয় জাইমেক আর্জুলং ইকজি পরফাই কে থম রা মিনিট ফ্লি কেপ রা ফ গুয়াহাটি পেন কাপাচিটা কার্বিয়া জাইমেক আর্জুলং ইকজি পরফাই ফ্লি রা মিনিট থম কেপ ডিমাসা লুন বারিমালুন আর্জুলং ইকজি পরফাই ফ্লিরা মিনিট ফ্লি কেবরা ফ বড়ো লুনবারি মালুন আর্জুলং ইকজি পরফাই ফ রং রূপ আজাইমেক আং ডেং আলং পেন চিহু চিপুট আর্জুলং ইকজি পরফাই ফরা মিনিট হোম কেপ দিল্লি পেন কাপাচিটা হাইলাইটস অফ দ্য 20 এডিশন অফ এশিয়ান গেমস আপুথা জাইমেক আর্জুলং ইকজি পরফাই ফরা মিনিট হোম কেবরা ফ পিনিয়া সারলামথে আর্জুলং ইকজি পরফাই ফরা মিনিট হোম কেবরা ট্র কার্বিলুন বারিম লাপেন আলামথে আর্জুলং ইকজি পরফাই ফরা মিনিট ফ কেপ লামজির আর্জুলং ইকজি পরফাই ঠ্রকরা মিনিট হম কেপ হিন্দি লামার জানালুন আর্জুলং ইকজি পরফাই ঠ্রকরা মিনিট ফ্লি কেবরা ফ গুয়াহাটি পেন কাপাচেটা আসামিস আলাম পেন বিরতা আর্জুলং ইকজি পরফাই ঠ্রকসি কার্বিদেত লং রিচিং হনালুন আর্জুলং ইকজি পিনি কপি পিয়া যায় মেক্সি কেরটকে পারজুজিমা আফু থাকে লাপো আনলে চেথান ইক চলনা।

নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাই ট্রকরা মিনিট ভ চকায় কাইল লাসিনাংলি তুম দিল্লি প্যান কাপাচিটা ইংলিশ আলাম প্যান বীরতা আর্জিলং ইকব।

0: 8 wickets in the second ODI of the three-match series at Barsapara Cricket Stadium in Guwahati last night, taking an unassailable 2-0 lead. Put into bat, West Indies posted their highest ever ODI total of 405 for 7. India comfortably chased down the target in 43.3 overs, losing only 2 wickets. India enjoyed its most successful day at the ongoing Asian Games in Japan so far, winning 4 gold medals yesterday. India's medal tally has risen to 60, including 10 gold, 21 silver and 29 bronze medals. The country completed a hat-trick of gold medals in compound archery, with the women's team, mixed team and men's team all finishing on top. And that is the end of this news bulletin.
1: লাকে আকাশবাণী ডিভু জাইমে কে বাংলা কে এফ এম পেন আলং পেন মেগা হার্স ফারুই সিলা টক বড়াই সির কে লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস আলং পেন টানা লিটু আকাশবাণী ডিভু স্টেশনে জাইমে আর জুলং ইচ্ছি নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ঠকরা মিনিট কেপা পর চক টাংল লাসি নুন ঠু কাংডু কার্ডমালুন জেরাং ডেং আলং পেন আফ্রাংসি আলুন আর জু ইকসেনা রাজেশ ক্রোলাপেন আরিয়াসং হতুম কিলোনালুন আলোনা লামথে আর নাম নিপন মে ও আলাম

লাপোয়ানা পর্ণালিত রাজাস ক্রোলা প্যান আর ইয়ে সাংহটুম কিলোনালন আর নাম নেপন মে ও আলাম পালন আর জুইক লং তাংল আদন্ঠু আলুন আর জুইক সেনা অম্ফু টিসপি লাপেন আর ইয়া সাংহটুম কিলোনালন আলুন আলামথে দো খেয়া চিঠে

লাপানা পড়না লিতম পখিলাল একটি পে কিলো নালুন আর জুইগলং তাংল কাংদু কাডম আলুন জিরং ডেঙা লং প্যান কি জুট সি আলুন আর জুইক সেনা হানা রং পিপি লাপেন আর এসাং হতুম কিলো নালুন আলুন আলামথে জিসু আমেন লে রোপেট নাং পালুন আর জুইক সেনাং লাবাংস আলুন

0: lapana pornang litum kangdo kardo malun jirang denga longpen asona sona lun arju iglong tanglo kangdo kardo malun jirang denke lapansi kangtoninglo nang litum jai me karjilong bom lake akashwani dipu station longpen non studio guria por por phai trogra minute hom camera pho apor chok tanglo lasinona dun tu pinia her jirang denga longpen জিনা লেখেপি কেহে রাহের জির আর জি ইকসেনা।
1: কার্ডম নিলিমেন সাংপি জিনা লেখেপি নিলি আর নাম লাংপি বর্ডিকা লাং মেলিয়া সত্যে রাং রং পেন পিনি নিলি কেহের পঞ্জি হের জির রামেন লাকে কামন্থি কামন্থি নেসিং দোদং পুসিতা আসে পেন বাবার ঠেকথে সিং বিরটিয়া তিলুক নিপো কালিং তাই পালং ক্লাক দেল খে মন জির সো যা বের বন্তা কংসাম কার ওম পং থেক থেক থে নিহাং পে নিচি নিচি পে নিহাং থিং যোগ আর জাব লেব কিথি তেরেম চো তা কালি আর লোয়িং কেট কিছু ক্রেট ক্রেট পুং আং তানা নাত আহিনাং ক্লো চো থেক লংসি বলিংকে আমেক বিদুন লর আং ক্রয় জাং দেক সিদো ইং না রাকিং বট ল্যাং পাবি প্লর আলং কিজুই ফুন অকলং সো তুম চিনি সি কেমে ল্যাং থেপক্রাতে পিয়া ল্যাং মা নি কামন্থি চল কার্ড
0: লাপান পর্ণালিতুম জিনা লেখ ঠিপি কি হেরা হেরজির আর জুইগলং তাংলো লাকে আকাশবাণী ডিপো কেনাং সট কাপাচিনি আলামজির আর জুইক থা নাংলি টুম জং সে কাচনিং রিয়ালুন জির আর জুইং টুং পোলোতে আলম বিলমা যাই মেঘ আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইগনন হোয়াটসঅ্যাপ নম্বর কে সির ক্যাপ প্লি ট্রক সি ট্রক নিয়ার ক্যাপ ফাইভে ফাইভে নিয়ার ক্যাপ ফ রুই ঠুলে থরল 9476880085 হোয়াটসঅ্যাপ আলং কেটক নাং জি গেল আপু হেনল জয় মেগামেন আলম বিলম কোমাত সি কিলুন মা লুন সে পি লুন সে পো আমেন আলুন আলামথে আসাপসো টক নাং জি কার্জু কাংটুং আতুম কেডো আদি মাতে আরং আমেন লাপেন কার্জু কাংটুং আতুম আমেন আলম বিলমা যাই মেকে ইরুই আলং বাতাই হিনি সে রড পারজু চল লাকে ভমকুরু আর্নি আদা পরফাই নিয়ার ক্যাবরা মিনিথম ক্যাব লাপেন আজো পরফাই সির ক্যাবরা মিনিথম ক্যাব আপর কেনাং সট কাপাচিনি আলাম জিরকে লাপানিক চল নাংলিটম জাইমে কার্জুলং বম লাকে আকাশবাণী দীপু স্টেশন আলং প্যান জাইমে কে বাংলাকে এফ এম প্যান আলং প্যান মেগা হার্স ফারুই সিরাটক বরাসির ক্যাব লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস আলং পেন টানাং লিটুম আকাশবাণী দীপু স্টেশন আজাইমে আর জি লং জি ননাডুন টু পিনিয়া সারলাম থে লাকে এমেনা লে মেটে পিরথে তামে মাতে ফুটুং কে চেবাব উন এ লামথে কেমান কার্বিয়া টুমাং বং অং মে সাইডু পনু লাহাই আফানকে অংসো মেসো সাইডু আকিবি পনু আকিবি

লাকে আকাশবাণী টিপু ননাডুন্ঠু কার্বিলুন বারেম লাপেন আলাম থেয়াং দ আং দেং আলং পেন আফ্রাংসি আলুন আর জু ইকসেনাং রংকিম আলুন লবাংস অপের থে আলং কার্বি আতুম কাচিনি লাপেন ফুরকিমু আটেং পুলুতে এঠাক সংসার রেচো কার্বি আতুম আফান থিপ থেং মাতে সরজন দে রাফি পিরথেয়া থাক কসন সে কেডো নাংজিমা থাংনাতা চিনিনে কেডো কেথাক লাপেন কাটিকি কাংহয় কসন নাংজিমা হালাতা চিনিনে রং রূপ লাপেন হামফাং কাবেদেত আজক সে কাচুকলেম চোদাম আমুতা থাংনাত আরন আবে পিনল লাসিকার বিয়াতুমতা লবাংস পিরথেয়া থাক দুদুন পামিসে নাংজি পুসি ইরু রুকাসে নাকায়াহুন রং কিকিম কপুস নাংজিমা আলাং লিসি রং কিকিম পাংচেংল লাসি ননপুতা রং কিকিম মাতে রং কেসেং আরন আজুতাং আনকে রুকাসেন একেথান আরন আতেংসি ক্রয় বম লাপেন ক্লেম পনবমল লাসি নন চন্দ্রসিং ক্রো কিলুন রুকাসেন রং কিম আলুন জির আর জুইকথা

জ্বর লাং কিনতেন রে, কে কিনতেন পাং কাং রে, রুকা সেন লং কি কে জুড়ে ডালাম দে ঠান্ডে রুকা সেন।

0: சேன்.
1: লাপানা পর্ণাংলিতম চন্দ্রসিং ক্রো কিলোনালন রং কেমালন আর জুইগ্লং তাংল লাকে আকাশবাণী ডিফু নাংলিতুম জাইমে কার্জুলং বম লাকে আকাশবাণী ডিফু স্টেশনা লং প্যান জাইমে কেবাং লাকে এফ এম ব্যানা লং প্যান মেগাহার্স ফারৈ সিরাটক বরাসির কেপ লাপেন নিউজ অন ইয়ার এপ আলং প্যানটা আর জুলং ইকজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক্সি চকাই কাইল লাসিনাং লিতুম দিল্হি পেন কাপাচিটা হিন্দিয়া লাম্পেন বীরতা আরজিলং ইকব লাপেন পুথত লমসফি দিল্হি পেন লেথত কাপাচিটা ইংলিশ লাম্পেন বীরতা আরজিলং ইকফেটব

0: tatak la bihu tu ma program mang ke hadi sapsu sung oi tum da kason kali mane nang tan poisa nang pilo ge pathyang nang po lun nang po project bang do la tum bang ge mane a committee bang phole do ta lun pinam po rat a vidya chita me rat tung da me lo ada prangan ge do dilu ma didi la tung bang ge committee tum bang la anang thin chi pathe ji nang tum han nang hang lo pot poisa nang pi pensi nang hang nang tum ge পাঠিয়াং বাক লোন কাং নাম পোলা সুহুত মানে আসু সু আর্টিস্ট তো মান লাগে সুহুত মানে আমার নীলি তুম সুহুত এসি টিম বা ব্যান টাইম লো তাক পেন এসি টিম লং যে সেভেন্টিন থাউজেন্ড বাক লং পো এসি প্রোগ্রাম ফান নিকেলা দেখ আলা সাউন্ড দোলাং তাকে যে থাক যে থাক পো রেতুম ভারত ফো মানে ভারতকে থম আস নীলি নিকানকে থম লো প্রোগ্রাম করি দো ফি বামকে পুলো কার্পিং লং সি দাম তুতে দিল লাসো জার্নি লং বাংকে নীলি কুপাই সি পুদাম দাম পো লাভেন্দ্রা দা কাং হোম সি পুদাম পো কিসুম পুমাংকে ফুপন পেলাং আলাকে চেঙ্গুট স্ট্রাগল কে দোলো তা আকো যে পাদুক দেতে আজা তা লং লেলো মতে দি আসি তাকে ক্লেম আন্দা যে পাদুক আন্দা মে নীলি আলি গাছি লং সি যে থেকলং আসি তাকে বাংলা কিসুম পুদাম দিলো লাফান বাঙে নীলি নীলি হিন পেন পুলং তে
1: আফ্রাং পেনাং লি চিপাত দুক পিক পেনা জক বিনি আর্নি আনাং লি লা আনা কাং তো ইয়াং ডেং কে লি দুন কে নাং লি কো মানে ফান কাচুরু কাং টুং ল পুসন দইক মা
0: কাচুরু কাং টুং কে দোবেক ল নিলি পো পে নিলি পাইল নিলি লুন তা নিলি পো পেনসি কে চারলি পুতা পু মেলো বন পিপল মাতে রেডিও আর জো পিক নিলি পো বাং নিতুম বিহে গো দালাম ল ইংকে সো রেডিও কারজু লং নেতার জুদুন লং ল আমার সিনে লুন লুন পু লুন বাং ইনিং দক বুম দক বুম দক বুম বাসি ফার্স্ট কাচুরো কেলা ল নিলি পাই পে নিলি পো লো বা পেন নিলি আম ক্লেম লং প্রোডাকশন প্রডিউসার তুমান চুরো তুম লো আলাং নি তুমান জেনে থ লাপেন নিরংসর লাপেন কাদখাবে কার বিয়াং লং রাত পান্দা চুরো ইন্তু লাপেন নাং নি তুমান দা চুরো ল
1: কেমো পেন নাং লি পুলম প্রাং মেন লি হে মা কি সার রেডিও কার জু পেন জক নাং লি নিং হ্যাং দন পুপতে নাং লি লুন কি লুন না থুকে নাং লি বি হেক পেন সে নাং লি নিং কি হ্যাং লা পুসন লমা
0: তা নিং কি হ্যাং পুবাং নো না ফিয়ান সি জি চিনি ল হে তা হালো সুতা লুন দুন ও কেনে পু লনা জব কি নু দলা ইন্টারেস্টিং ল নন বাঙ্গে আসাম রাইফল জিক্লেম বম ধনসিং রং পি পু বিশ্ব রং পি ফুটবলার আলাং লি বাঙ্গে স্টেট প্লেয়ার ল আফ্রাং এংকেলা রং মাথু পাথু দাম লোপ্রম দে সাইকেল পেন দাম পনে ফানা ফিনে থাপন থরপ ইংকে নে ফানাং পালুন পন বম বলার লং আলা খেলা লং দোন আপনি বিহে খে গোদালাম হাতি
1: সিনচে ননলা সুরিনি রা ইং কয়রা ফ আনিং কান আলং অবাং নাংলি লুন কা বন্দা মাতে লামারজান কা বন্দা লা পুসন দোমা
0: লামারজান বাঙ্গে পিনিং বাঙ্গে আবে তা নন লুন বাঙ্গে নন কার বিয়াং লং অলং হিস্ট্রি বুদাম মেলো তুম প্রেকজেক মতে কে লাং মেনায় লামারজান ক্লাং পো লাকে তাসাম আলা বাংসো ফিল্ম স্টোরি স্ক্রিপ্ট এতুম কার বিয়াং লং রাত কেচিং হন ডক্টর তুলিরাম রংহাং আলাং সে টক পনল আলাং আলামারজান লং নিলি ফান্তা জিরনি এলুন কিলুন ফান আবার সাই রাই নাং পিপনল পিনিং বাংকে ননাংকো কে লালা
1: মি পিকল সার নাং লি কে থানা মালাম থে কাপা দুসে আলাম থে নি লিনার জুঠি ইগলা নাং লি নন ও উইক মি ইয়া তুমা ফান ইসি মেসে না মেসেজ আসন কে পিগাং তুম দমা
0: দো তাকু দো বেগ নাং জি লাল লুন দা লুন নয় ফিল্ম দা গ্লেম নয় তাকে চার্লি ব্যাং ফার্স্ট তে কুপন পে দে নাং জি চার্লি বেগ নাং জি চার্লি ব্যাং পাফি পন পেদের নাং জি নন নেলে তা লাসন লু না জয়নে চার্লি বাং পাফি দু নুরল কিছু মানা দিম লংকে চাকনাপ দো কক দিল লাল এসি বেন কে চার্লি বাং ও নাং নে দাপেন নন ওয়ে মিয়ে তুম লা আমু কিছু পু ড্রাগস কিছু লা বাং কে হিং তো নয় ফিউচার কে মে ফান গালি লাগে বাসে নো রেং ডক রেং নি দলং জি ফান প্লে লা ড্রাগস কিছু লা বাং কে এরি নাং পন নন ওয়ে মি তুম বাং লা জুম বলু বুসি আর জিলো
1: হকলো সার নাং লি কে থান্দা মালাম থেতা লাপেন নাংলি ফান নাং চুরোলো নাংলি সনসুরিয়া সাই চিবি কক পেন নাংলি নীলিতুম নাং কি ফা তেং পেন ওয়াংসে আপর নাং চিপিয়ে পট পিনি ইলিতুম কাচিং কি কাচি থান আংবং পেন রেডিও নাংকার জুদুন আরাত আতুম কেদো আন তা রেডিও পেন সেতামে আনসে নাংলি ফান নাং চিনিদুন পো পুসি নীলিতা নিং থে দামলো লাপেন নাংলি কি ক্লেমা সাই আলং সেতামে আর নাম আহির জুমে নাং পা পিদুনলো না পিনিকে আপর চক টাংলো লাসি মো আপর মে সেন আহুদলে লা আনসে চিংকি চিঠান দাম থু ইগলো না দুমে থাকমে কার্ডম
0: কার্ডম
2: লাপান আপর নাং লিতুম লাম চুরং দে

সোনকাপেচে ঠ্যাংওয়ার সাইডো লাবাং সুয়াংবং মাই মিটিং পাংরি পাং দন মাহাং কে থেক কিথি কে জাং কে জ্বর কে নাম কুলারা কি মিকাংপু হেম কি মিকাংপু চুজুন চমাঙ্কান রং কেয়ার আর রং আজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি লাপেন আনপারটা কাপ্রেক আসন আসনালাম পাচে থ্যাংনং জিলিপুতে লাদাখ আকাশবাণী টিফুয়ালং নং হুমরি ইকতামে মোবাইল পেঞ্জং সি চিংকি ইক জিপুলোতে মোবাইল নম্বর কে 9476880085 লাপেন 9101008242 হেনলো

লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফএম প্যানেলং প্যান মেগাহার্স ফারোই সিরাটক বরাসিরকে লাপে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস লং প্যান টানা লিতুম আকাশবাণী ডিফু স্টেশনে জাইমেক আর জি লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই নের কেবরা মিনিট থম কেবরা ইসিয়া পর প্লেংটাং লাসিন আদুন্থু কার্বি লিরমিয়ালুন লাপেন আলামথি আংটেং আলং প্যান আফ্রাংসি আলুন আর জি ইকসেনাং ফ্রেসিং টিসো লাপেন নিটু টিমুক পিয়াতুম কেলন আলুন আলুন আলামথে ইমেক হিনিনিয়াসন ইমেক হিনিনিয়াসন পিয়ার্থেয়া লং মনি দাতুম আনিং কাচিং সাম দুলো পুলুতে কাইকি এটা ক্লেম রাপেট দাম রাপেট সে দো রাপেট সে আনিং কেহা লাসিলুন প্যান পাংবার ল লা ইমেক হিনিলে সেলক রাপেট চা রাপেট আসন লাপেন লা ইডি প্যান ইংতোরলে কেদোরা পের আসন আর জু ইক সেনাং ফ্রেসিং টিসো লাপেন নিটু টিমুং পিয়াতুম কেলুন লাবাংস আলুন

lapana ponang litum pansing kro kilonalon chuli chetong chengalong palon arjik long tanglo adun thualon arjik senang mongol rongpi lapen mina terang pietum kilonalon alunalamthe botor ason benang botor ason benang ning kachehang along lamchak chipilo pulote botor kachelar ason chelar dunang ni botor bokan ke chelar boy সেটামে মনিরাটুমকে এফং লে লামচাক চিপিলোতে চেলার লংলে পুয়া ফানসে কিপুদাম আর্যিক সেনাং মঙ্গল রংপি লাপেন মিনা তেরাং পিয়াটুম কেলন লাবাং সোয়ালন।

লাপানা পর্ণা লিতম, হিন্দি লামার জানালুন আং ডেঙা লং প্যান, আসনা সনালুন আর জুইক লং টাংলং, আদুন্থুয়ালুন আর জুইক ঠুসেনাং, কে এস চিত্রা লাপেন শঙ্কর মহাদেবানাতুম, কেলুন আলুন আলুন আলামথে ইয়াহা পিয়া, লাবাংস আলুন আলামার জান লাগে পারদেশ আলামার জান আলং প্যান, লাপেন লাবাংস আলুন আলামথে কেটক বাংলাকে নাদিম শ্রাবণ কেটক আলুন, তাংতে আর্যিক সেনাং লাবাংস আলুন।

হিন্দি লামার জানালো নাং ডেংকে লাপানসে কাংটা অনেক নাংলিটুম জাইমে কার্জিলং বমলাকে আকাশবাণী ডিভু স্টেশন আলং প্যান ননাডুন্থু ইংলিশ আলুন জেরাং ডেং আলং প্যান আফ্রাংসি আলুন আর্জি ইকসেনাং দ্য কোর্স আটুম কিলন আলুন আলুন আলামথে অল দ্য লাভ ইন দ্য ওয়ার্ল্ড পালন আর্জি ইকসেনাং লাবাংস আলুন

আদুন্থুয়ালুন আর জুইকসেনাং জিওর্জ মাইকেল আপেন এলটন জন কেলোনালুন আলোনালামথে ডন লেট দ্য সান গো ডাউন পালন আর জুইকসেনাং লাবাংসো আলুন।

লাপানাপর্ণাংলিতুম জর্জ মাইকেল আপেন এলটন জন কিলোনালুন আর্জুইক লং টাংল আদুন্থ আলুন আর্জুইক সেনাং লেডি গগা লাপেন ব্রুনো মার্স কিলোনালুন আলোনালামথে ডাই উইথ এ স্মাইল পালুন আর্জুইক সেনাং লাবাংস আলুন

nangthur ponji abuthak lamjir ge thanponji phansi nili bori ponlo lasso abuthak nili ge thanponji lage the lack of education access in rural areas mate rongrup along kacharli afan kadure ge dojok keongdung sorlo tum kisung dolo ili tum kadogaweta chini je education is a fundamental human rights mate ilitum kacharli long mate kelong langji ajakong athe education lake methang ban chenglok hamphang along tome kenang sot education ge kenang sot binong puafit sita penangan rongrup sorlo tumphan education mate kacharli ahin kapre kapre ason ben ke khamkhe mate ke kroik dunde do ilitum theklong sorlo tupen ajok penangan ason ke khamkhe dokok titi United Nations Education, Scientific and Cultural Organization mate thiek pen UNESCO pen ke paklang ateng ke pirthe along 122 million so say sorlo tumke education longle tum pusi alangle tum pen paklang pon lason si ilitum aham phang long dame ke ongdung atum education ke longle do lasi pini la promoting girls education in rural areas along সন্ত্রক পথাক সেই নিলি লামজির থানবনপো লাকে সরলো তুম এডুকেশন কেনাংসত মাতে ইম্পর্টেন্স অফ গার্লস এডুকেশন লাপেন আলাং লিতুম কিসুং আনপার্টা স্ট্রেটেজিস ইনিশিয়েটিভ লাপেন বেনিফিটস মাতে সরলো তুম ঠেক রেলো মাতে এডুকেটেড লো পুপেন আলিয়া পথাকসি নিলি থানপন জিয়া ভান বড়ি পনল কুপিয়াপত সরলো তুম ভান এডুকেশন কেনাংসত মাপলো তংতে লাকে সরলো তুমতা লা এডুকেশন লাকে কেলং নাংজি আচা কংলো লাপেন সরলো তুম জংসি থাইগ্রে মাতে এডুকেটেড লো পুলো দংতে আলাংলি তুম দামে আমি থাং আকেং চার্জাবজি ফান আকে জয় দোপো কানপারটা আমি থাং আচা কংটা চেফেরাং থাকবো আঠে আলাংলি তুমতা জংসি এডুকেশন লংলো পুলোতে ওরেং আবার সাই পেন চেংলক বেহা বেপার চকলেমা ফান দামে আকে জয় দোপো আনপার্টা ইকোনমি ফান্ডা আলে দোপ লাসো পেন আজক কিদু কে বয় পেন তামে আকে জক লং পক রং রুব লং সরলো তুম এডুকেশন ফান পেনাঙান কিসুং চেতং নাং ইলি তুম থেকলং লাকে রং রুব লং গে কাচারলিয়া ডিম কা দুরে পেন চেংলক কাচারলিয়া সোনামুং কাওয়ে মতে লিমিটেড এডুকেশনাল রিসোর্সেস পেন আজক দা পেনাঙান কিসুং দো লাপেন কিদু কে বয় পেন আজক সিতামে রং রুবলং কেদো সরলো তুম পেনাঙান কাচারলি আফান আনিংহাং সেতা কাতিকুক দোগক তিতি ইলিতুম লাংদাম সেনাং পেনাঙান রং রুবলং সরলো তুমকে আহেম আফান লাপেন আহেম আতুম আফান কাচেলাং নাং কক তিতি দো লাবাংকে পেনাঙান আহেম তু নলংকে সরলো তুমসি হেম হোমকার কক নাং মতে হেম কাপাং থের নাং লাপেন পে রি হাই হই অন্তা কেচক নাং কিতুন কেদাং পেনচেংলক হেম অলং কেচো কে জু সামে হিথি আন কে নাম দামনাং আনচত তাকালি সি আলং লিতুম আবং মার তুম ফান তামে কাচেলানা দুনাং মাতে কাচেলাং দুনাং তামে দোকক তিতি আবং মার তুম ফানচত কালি সি সারু সার হাং তুম ফানতা সরলো তুমসি কালানানাং তিতি দো বিড়ি বিথুং বেনচেংলক হেম অলং কচুপাং রেং পো নপি বি ও ফাক আই হুই আন তামে সরলো তুমসি লাংনাং কক তিতি লাসি লাই হুই মতে কেক্লেম নাঙ্ক পেনাজক কেওং দুং রং রুবলং মতে রুরেল ইয়ার্স অলং সরলো তুম আবাংকে কাচারলি দু নপর কাচেলং লে মতে কাচারলি দুন লং লে আকিসুং চিতং নাঙ্ক সি কেওং আনপার তামে রং রুবলং কাচারলি আদিম গাওয়ে লাপেন কেদামে বাং আফানটা পেনাঙা নাকিসুং দৌ লাই হুই পেনাজক তামে আলাংলি তুম আবাংকে কাচারলি দুঞ্জি আফান আকিসুং দোকক তিতি লাপেনতে সরলো পুপেন জক কেলাং পাচিংবার বে আর টাক আবে পেন পেনান গে বি আর্লি মেরেজ পেন জক তমে সরলো তুম কাচারলি আহিন কাতিকুক থে দুংদো জংসি সরলো তুম ফান তা কাচারলি আহিন ইংথুর পনলো পুলো তাংতে সরলো তুম তা আমেথাং অক প্রাণ ফান দামে চেলাং থাকব আর টাক আবে পেন পেনান গে দো আই হুই পেন চিংরাই থাকজি আজা কং দামে লং থাকব আনপারটা আমেথাং কাচুরি চলান থেকজি ফান দামে তোয়ার লং থাকব লাসি সরলো তুম ফান লা এডুকেশন ফান কাংথুর পনাংজি আবাংকে আকেনাংসত থেপিক বিনং লাপেনথু স্ট্রেটেজিস অফ থাক

tame nili than pon ruji labang ke kaching si lagai litum rong rubalong chirok tokame mate awareness campaign litum claim nangji rong rubalong kacharli gang thurponji mate sorlo tum phan education ko anakenang sotma anparta sorlo tum akisung alam aputhak lapen education jongsi kelong lepen sorlo tum akai ko an kisungma hai hui aputhak chirok tokame mate awareness campaign abang claim pon nangji lapente scholarship pen chinglok kapre kapre ka son tame sorlo atumphan education nahin aning kapahang mate aning kaparung ji phan claim pon si akeme government pens tame sorlo atumphan kapacharli aning kirung pon ji phan program scheme tame alang litum deng pon lo school college pen chinglok program asailong tame sorlo atumphan warsai pipon thek pulodang te kaprek sorlo atumta aning rungdun po anparta apia po tumphan name education ko ansi kenang sonma thanponangji athe rong rubalong penangan apia po tum lai hui kachini ne atumsi ki ong lasi pinso arloso puplak le pin pen sorlo phan tame kacharle hin kang thurji phan chirok tok amai ki piponsi kemeji anparta rong rubalong kyong dung sorlo tum arta ga wepen pinan ke do hai hoi ge khang thek ji afan ilitum awareness claim nang ji lapen puthot initiative tame ilitum ke deng mate ge enpon akenang sot thepik ke cheng si lake ilitum girls education afan ilitum programs deng pon akenang sot son si vocational training pen chenglok life skill education hai hoi pipon thek plote rong rup sorlo tum dame kaching thur dun afan joy ke ji ilitum initiative ke anponang ji dopik khangjang sonsi organic farming ko sonsi ilitum dawai pangui wepen pen kachitigi thekji anparta animal husbandry bvo longhong ai hui ko sonsi ka pangreng nangji ma ko sonsi kalana nangji ma lapen ko sonsi hithielong ke jorpen alegelong ji ma ai hui ase ke da melitum rong rup sorlo phan pipon nangji lapente kapang even chinglok fashion designing anparda hotel management tourism hai hui tame seke pipon asai ilitum claim pipon nangji lunch otkali si no nakai ge internet akayan nangche lar tanglo computer tame kethe kachini akenang sot lasi computer literacy information technology hai hui tame alang litum ta kethe akenang sot thepik khangjanglo lasi lahai apu thak tame ইলিতুম ইনিশিয়েটিভ কেনপন আকেনাং সটল গভর্নমেন্ট আতুমপেন তামে সোয়ারলো আতুম এডুকেশন গেলং এজিও ফান বেটি বাচাও বেটি পড়াও পথেপি পেন ইনিশিয়েটিভ এনপন ল সন্থসি ইলিতুম কাদু গবে তামে সোয়ারলো আতুম ফান এডুকেশন পলং এজিও ফান ক্লেমপনাং প আনপারটা ডিজিটাল এডুকেশন তামে কিপিপন আকেনাং সট লাপেন ইলিতুম সাকসেসফুল উইমেন মাতে কেথেকরে সোয়ারলো আতুম পেন রং রূপ সরলো তুম কচিং কি গজে থান মতে বিদি সরে পচয় জি ফান কোসন সি সরলো তুম তা পপ্রাং থেক জিমা মতে কচারলি কো আনা কেনাং সদমা হাই হুই গাইডেন্স লাবেন সাপোর্ট কি পিদুন থেক জি ফান ইলি তুম মেন্টরশিপ প্রোগ্রামস হাই হুই রং রূপ লং বিদাম থেক টাংতে সরলো তুম তা আনিং রুং পন থেক প আনপারটা ইংথির জিরপেন সরলো তুম কেদো কথাক থেক জি ফান দামে ইলিটুম এডুকেশন কি পিপন আকেনাং সট নন কি জুৎসি লাবাঙ্গে সোয়ারলো তুম এডুকেশন কাচিং ধুর পেন আলে মাতে এডুকেটেড পেন বেনিফিটস অব থাক সি নিলি থানপন পো লাকে এডুকেটেড গার্লস বিকাম এম্পাওয়ার্ড উইমেন সোয়ারলো তুম জংসি বেটার এডুকেশন মাতে মেসেন পেন চার্লি লংলো ফুলো তংতে আমেথাং লাপেন আসমার তুম ফান্তা ইম্প্রুভ পো কিদু কে বয় তামে জুম পো আনপারটা ইকোনমিক গ্রোথ আফান চিংথুরপো সোয়ারলো তুম ফান এডুকেশন লংলো পুলোতাংতে অক প্রাণ আফান তামে চি ইম্প্রুভ পো ইংথির জির পেন অক প্রাণ চেলাং থেক পো লাপেনতে সোয়ারলো তুম জংসি মেসেন এডুকেশন লংলো পুলোতে আর্লি ম্যারেজ পেন কাচিং রাই থেক পো আনপারটা আমেথা কেং চার্জাপ থেক পো লাসি ইলিতুম কাদো কাবে চেরাপেট পেনলা সোয়ারলো তুম ফান কাংথুর পন থেক জি লাপেন কাংথুর পন কে ক্লেম অর্গানাইজেশন আতুম ফান ইলিতুম সাপোর্ট দুনাং সোয়ারলো আতুম ফান কাচারলি আলং উন আন পেন

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দুপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামাসার

0: আনি মাহাঙ্গে থেকা বেড়টা কিথি কে চাঙা বেড়টা কে জ্বর কে নামালাম কুলারা কি মিকাং পুয়া বেড়টা হেম কি মিকিলুত আর্নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হেরজুমি কাছে পিয়া বেড়টা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
1: এনতে কোসন লো পাচিনি পো কোদাক লো কা হুমরি দাম নাংজি কে
0: লা দেখ লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চকজি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডু নাং সিলাং
0: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফএম প্যানা লং প্যান মেগাহার্স ফারুই সিরাতক বরাসির ক্যাপ লাপে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপসা লং প্যান টানাং লিতুম আকাশবাণী দিফু স্টেশনা জাইমেক আরজি লংজি নন স্টুডিও ঘুরি আপর পরফাই ক্যাবরা মিনিট হম ক্যাবরা ট্রক্সি আপর প্ল্যাং টাং ল লাসিন আদুন থু আসামিস লামার জানালুন আং ডেঙা লং প্যান আফ্রাংসি আলুন আরজি সেনাং নমিতা ভট্টাচার্য লাপেন দিউপেন বরুয়া কিলুনালুন আলুনালামথে হোনালী মেঘার রোটে লাবাংস আলুনালামার জান লাগে মন আরু মরম পালামার জানা লংপেন টাংটে আর্য ইকসেনাং লাবাংস আলুন

লাপো আনা পড়নাংলি তুম আসামিস লামার জানালুন আং ডেঙা লং পেন আসনা সনালুন আর জুইক লং তাংল আদুন্ঠু আলুন আর জুইক ঠু সেনাং আঙ্গারাক মহান্তা কিলোন আলুন আলুন আলামথে বয় জুয়া লবাংস আলুন আলামার জান লাগে আনু রাধা আলামার জানা লং পেন তাংতে আর জুইক সেনাং লবাংস আলুন

0: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফএম প্যান লং প্যান মেগা হার্স ফারুই সিরাতক বরাসের ক্যাপ লাপেন নিউজ অন ইয়ার অ্যাপ আলং প্যান টানাং লিথুম জাইমেক আরজি লংজি ননাদুন্থু নিং আর লো আলামথে আং ডেঙা লং প্যান অঞ্জনা বেপি আনিং আর লো আলামথে আরজি সেনা
1: কার্ডম নিলিমেনকে অঞ্জনা বেপি আনকে নিলি বাংকে দীপুর অংখেলা লংসি পেরি আকুলাট সিনিলি ইংপুইগল লাদাখ সিনিলি চর জলাং পনল লাপেন লাহাই পুস্তামে পেরি কেথাক রঙালম আলং পেনসি নিলি এন পনবমল পেরি বাংকে বাং ফানপা থাক পলাসন সিনিলি এন পনবমল লাসিলা কেথাকাতুম পুস্তামে লাকি আবার সাই কিফির কেথাক জংসি কেথাকাতুম আনিং হাং পেন থাকলো পুলো তেলা বাংকে কেরেঙ্গি ফানকে পুরা আবার সাই দু লাকি আথেমা নিলি রঙালম কিফির কেথাক কেপা থাকা পনসি নিলি পুস্তামে নিলি কুলাট লং ওয়ান বমল লাপেন কে রঙালম পেরি এলা কাছি ইয়া পিনি পেকক ওয়ামকক পুস্তামে নিলি রং আসাং পিমার টোফান সিপা থাকব ইংকে লাসুকে থাকব সে নিলি জর পন বমল লাপেন লাবাংকে আদর সদাক আথেমা মিঠাং আপিনদিং সম্পদ কেলাকে চকলিম পেন্সি আমাং পুস্তামে তুর পন প লাসি লাহাই বাংকে লাসু পশি আদাম সদাকল লাসি নিলি লঙ্কাপ্রেক পুস্তামে বাং আখে লঙ্কেন পুস্তামে নিলি রেডিমেড কে এন্ডো লাহাই বাংকে আদর বাংকে কম হেক পুস্তামে কাছো জর চলাং আতুম পেন হলা কে নামাতুম পুস্তামে লাবাংকে চংবাই লং ক্রয়ল আদরকে সুলে এ পুস্তামে আদরকে কমকে আলাংতুম লং পনপ লাসো পশি রং কে থাকবেন নীলিলা বাংখে লং রেডিমেড কে এন্ডন লাসন পুস্তামে নীলি কি জ্বর পনা বাংকে পাংবুই কংল আথেমা কাদু পুস্তামে চংবাই ক্রয় লং নাং জি পেরি কি নাম পুলোতে লাসি আদর কি কম লাপেন আদর কি সুলাসন পুস্তামে নীলি কুলাট লং সন সি জ্বর পন বমল লা আনবেল পিনি নেলি হেনপেন কার্ডম
0: লাপান পর্ণাং লিতুম অঞ্জনা বিপি আনিং আর লো আলামথে আরজি লং তাংলো লাকে আকাশবাণী ডিপু আদুন্থু সোয়ার লো আসেং টংং ডেঙা লং পেন কার্বি আপে রি কিফির কে থাক আফু থাক রাধা তেরন পি লাপেন হুটবাং পি হেলভেলিন টিমুং পিয়া তুমাং বং চিহুৎ চিপুৎ আরজি সেনাং

0: পেকেনি এনে পার্সোনালি ইনউডভেট আফানসি কি জর 5,000 পালং লোপলো তংতে আলাং তুম ফানকে পাক ফট্রকে পনলংকে নিলি সুরি থম রাফারুফ লাপেন সুরি কি থম লাপসংসি নিলি এনব
1: কলা
0: ইনকে কিসুমান আতুমা বাংকে নিলি ফান আহন নং চেথন দেটপ নং ফাননি কেথা কানাম নং পি দেটপ পুস্তামে ইনুট বাইনি আফান বাং নিলি লাসন থাকপি সেটা হালা তুমা ফান নিলি আহন জংসি নাং চিপি পোলো তাংতে নিলি সুরিহিনি সি এন্ডন বক আমাং পেন লাং প হলা নিলি কে থাক কে পে কে থাক বাংগে কষ্ট ও আমার তেমা
1: জি
0: নিলি আবাংগে সুরিহিনি লাপোসন সি এন্ডন প লাপেন আপে ইয়ং সি বিনে সিম্পুল পিক পেন সি আমাং তা নাং পা সিম্পুল ও পোলো তাংতে লাবাংকে নিলি ফারক্রে ফসন সি নিলি এন্ডন বক
1: কালাং কালাং
0: আলং তুম নিলি ফান ফোন নং কুড়ি প লাপেন ফোন আলং পেন মিসেস নং চলো পন কে নিলি তা ফোন পেন সি লাপুসি টাং এলো পুসি তামে নিলি থান পঙ্কে আলং তুম ওয়াং প টাং তেলাং পুসি তামে আলং তুম ওয়াং পেন নং চেলাং প আলং তুম নি কি ক্লেম আনং নামা পট আনস তামে মো বাং পন দে জি ফোপ নি ফানাং তিকাং রে তিতি লাসন সে নিলি সুলিব
1: কালা কালা ও পাড়ি লো না ছোড়ো পার পিক লো লা পেগে থাক পেন আলে গেছে পা লং লা সবু থাক না থানা পন তাংতে লা পেগে থাক পেন আলে পাশন লো জো এ চিকলুই জন পেন কো আন আন আন লং থেক লা সবু থাক তামে না থাকছে মা
0: লাবাং কে ইলি ইয়ং সি সেলেট লে দেট পুলো তাংতে আহন কে নাম পেন বাদে কে সুরি থং কেপ সুরি প্লি ক্যাপ আন চিকলো ইয়ন লং লং উন
1: কালা চুরো লো তাং তিল্লা সব পে কি থাক লাগে ই নাং লুটভেট কি থাক পেন পড়লো মা মাতে নাং লং নাকা ছেড়াব দুন কা প্রেক লা পুসন থা দুইক মা
0: লাকে নীলি নুভেট সি কে থাক লো
1: কালা
0: লাবাঙ্গে নীলি সাং সিলো মানে আপর কাছিলং লো পোলো টাং তে নীলি কে বাং ইমে একটা জাং ছিল লাপুসি কাইতা হালা থেরাঙে থাকা ডিমলংসি লানি টাং নাং জি পাংসি কাইতা নিং দৌল মানে রেস রিল আসাব সো আপরটা নিলি কি বাদাম দে পিন লাপুসন জাত আন লো নিলি কি ক্লেম
1: কালা কালা এ নাং চুরো পার পিকলো কালা কালা নাং চুরো পিকলো থেরাং আলাম পুথাক নাই থান পাজির মিয়া পট তাংতে নোনামাত নাং লিয়া কি মাং মুপেন পুলো গুলাত আলং কাছি বিজে ফানান তা পর ওয়ে হেম আলং সে নাং ইথুম দে তিতি পুলাসে নোনে ফ্রাং নাং লিয়া কি মাং দাম গোসন ল পেকক বেপার কি ক্লেম ই পেন
0: লা নিলিয়া কে মাং দাম আবাংকে নন এপ্রাং গে বাং জেলাং আবাংকে লা আকুলাত কিবি দেট আঞ্জি আবাং পোলো তাংতে নিলি কে থাক তুমা ফানসি চিরি প মানে কে থাক কুলাত কিবি জি আফান আবাংকে কে থাক আতুম আফান নিলি মুনিত চিরি সি আনি নুটভেট পেন থাক থে দেট পেন সি আনুট কাফ্রেক কাফ্রেক আফান চেহাং পন শিলাপু বাং প্লি ফ আমি রাফান চেহাং পন প লসব ফিট পেনসি নিলি আকু লাকি বিজি আফান আনকে নিলি নন মাত নিলি নিং কামাথা লাসি নন মাত বাংকে কে থাকা বাং ফু মেসেন আমি সিতামে নিলি লং লিলা লাসি লং লো পুলো তাংতে নিলি ইসি আহেম পুম বাহারি চিকিম প লাদাকি হুম ফ ট্রক আথেরাং নিলি বিপ থাক পে কুলাত আনছি বিপনজি পুষি নিলি নন্মাত কে কেমা
1: কালা না চুরুপার পিকলো লাসন এ আফ্রাং আনাত কেমাং আলং লাপু গাহিমান পনামাং গাছি বিপন আপদ তাংতে লা থেরাং কে থাক আলাম সেলি গেছে থান ল পঞ্চ এ নন আন এ থেরাং কে থাক নিকান ক্রেনের ক্যাপ আর তা পেন নন আন জো কে থাক আসন সে নাং থেক দুন লং ল তাংতে নাং কে থাক আপে কক নাত আন সেল লো মা
0: ও লাবাং মতে পেনাং আন লেকে লিল বন ইস ওয়েস্ট তা পেনাং আন নিলিসিম কে কেলে কে দৌলো পেন আন আনাকা হেলো তুমসে তা মে হালা পুতা লাসন কেথাক কিফির কেথাক আবাং দো ওলো পুসে তা মে লাপুসি নিলি তুম ইজির পি ইজির পো তুম পেন চিচিনি বম প হালা তুম চিং থাং প কোমাত সেলা কে থাক পুলাসন আলং তুম ফান আর জু প আনকে আলং তুম আবাং কে হালা সি কে থাক পপ ও নি তালাসন নাং জি পোপন কে নি ফোন নম্বর এন্ডন প লাপুসন পেন সি ফোন পেন সি নাং কন্টেক্ট বম নাং কন্টেক্ট বম আলং তুম লাপুসি ভাং বম
1: কালা

0: La si nang en bom la son si halapu is vesa na tu an si tami ni ni simpe nang an kile dulo
1: kala nang chiro par piglo tang te mu pen nang nang githan nang githa ka piko ke karbiang long ves karbiang long si tami pinang an si tang hu an lo pinang an atum ke kar i pen nang toy po thak pilong lo la so putha nang li nang than lo tang te non an nang la an klem chipa duk lo phir lo thak lo pot si ye pine সরকার পেন নাংলি ফানকু পিনিয়া কিরাপ মতে কোনাত নে এ টাঙ্কা নাং বাবার সাই কাপা চিংথুর ইজিয়া ফান পুলাসন নাং কি দেং লং মতে নাং কিরাপ বাং লাপুসন দুলমা
0: লাপুসন বাং কে নিলি ফানা বেগলা ননামাত কে আপরাং হুত নিলি হলা সিএম সার আলং আন পাতি বগদাম জিপু মাথা ল সিতামি আং বং ল মা বাং হলা নিলি হেমা সর বাং লাপু আন কে নাং নে নামি থাং চেপা দুক পেনলে ক্লেমন বাঙা কেরাপ নাংনিল আর নাম সি ইতুম ফানকে নাং রাব দুন মুনিরা কেরাপ আং পাঠা আর নাম ইতুম ফানাং কেরাপ সিকে মি পমা সিনি লি নহক সে থামে পাতে বকবে পেন বাং আেরাপ আবাং নন মাতকে নিলি ফান আভিলা
1: কালা নামি থাং সে চেপা তুক চেপা রাং পেন সাফ্রাং দাম বম লোসন লোমা
0: লাবাংকে নিলি নিলি মিথাং পেন কাই সিতামে নিলি মিথাং পেন মো লাপু আকি পিতেল কে কাই তা নাং জি মানে আজাদ আকামলে ক্লেম পুসিতা মে আকি পিতেলা বাং আকে নাং সট পোপসি নিলি কে কাইতালা আর জন শিলং নিলি জর্দে সিতা মে আহন কে নাম জিয়া ফান বাং কাইতা চি বিবেক লা পুসন সে নিলি মি থাং হিন পেন সি চি বিব
1: কালা চুরো পার পিগল লা সব থাক নাং ধান পাজির মে পট তাংতে মু পেন নাং নাং থান ল চিক্লো জন পেন সুরি থম ক্যাপ আন আন আহুত পেন তে সুরি ফ্লি ক্যাপ আন আন তামে পে কি থাক পেন লং লক তে তি পু তাংতে লা হাই উসুমার কাছে লং ইয়ালং কো আনা নাকি রাপ নাং থে দুন ল
0: নীলি বাংকে পিগে থাক পেন লক্সি নীলি সুমার কে বাহিনী দো লাই আকলেং বাংকে নন বি এ চার্লি বম ল লাসি লা বি এ চার্লি টক আনসি তামি আলাং আসার বড়া ফান বাংকে লা সহি না বাংকে নীলি হাং পনি গেদের ল লা পিগে থাক পেন লক্সি বাহিনী ও সুমার ফানসি তামি নীলি লাং বন বম ল পুসন লং কে হলা আকি বিয়া বাংকে ডাক ডিফু ডন বাসকু সিগি দুন আলাং ফান বাংকে নন ক্লাস সেভেন লিতামি আলাং আসার বড়া ফান বাংকে পাশিক সাক পন পে দেল
1: কালা
0: পিকে থাক পেন আপদ সি
1: কালা চুরো পিক ল এ তাংতে পিনি সোয়ার লো তুম ফান পুনাং হো কারবি সোয়ার লো তুম ফান কুপিয়ালাম সি পিফির কি থাক আনা থু নাং লেগে থান পন কাং তুম ল
0: আলাং ল লা ইলি সোয়ার সোয়ার লো তুম বাংকে আনু তিন নাম্বারকে ঠেক এড এডে তাহাই পুসিতা মে নীলিয়া আকে মাং দাম নীলিয়া কে থান কাং তুং আবাংকে ইলি সোয়ার লো তুমসিতা মে আহেম তু নালং পুসিতা পিনসো তুমালং মাতে এহেমা সর লং কাছেরাব দুন জিয়া ফানকেল হাই বাংকে ইমে থাঙা কাম ল পচি ইলি কে ঠেক কে নাং সত লাপেন কে চারলি কে নাং সত আপচি নন ঠেক নাং জি লাপেন সি ইলি সোয়ার লো তুমকে কিফির কে থাকে কে নাং সর পি কে ঠেক থে তুম সে তামি চারলি পুলো তাংতে এহেম তু না লং আফান আখেরা পিনাং আন্দু পুসি নিলি থানিং তু লাপেন সি ঠেক পোসন তাংতে আনু তিন আহেম তুন তিন আহেম আসোয়ার লো তুমতা লাপুসন আসাই আকাপ্রেক কাপ্রেক এ পিনে গভর্নমেন্ট আসা কুড়ি ইংসি লং দুন দে পুসিতা মে লাপহাই হেম তৎলুন আকাম ল পচি লাহাই বাংকে ক্লেম আসনতে মেসেন জি লাপেনসি ললে ঠেক পুসিতা মে ইলি সর ল আকাম ল পচি কি ফির কে থাকা বাংকে কে ঠেক ভেক কে নাং সত পুবাং সে নিলি পাচিনি তু পে কে থাক ঠেক আল লাকে এ টাঙ্কা কে বাং দেতলে কে ঠেক নাং জি লাপু আবাং কালি লাসি ইলি তুম কার্বি আজুতাং জুবাত কেচেপা বীর বেদে জি কে আফানসি লাবাং সি ঠেক নাং জি লাপেন কেচেপা চান জি আফান পুসি নিলি মাথা দাম লাসি কাদু কাবে সেটা ঠেক এট আসনতে পুসি নিলি হি নাবাং কে কামাথা
1: কালাং ল নাং চুরু পিক ল কে নাং সত কে সোয়ার লো লাপেন উবে কি মিয়া তুমা ফান পে কি থাক পেন কোয়ান আলে দোমা লাপেন কে এ জুতাং জুবাত আলং কাপাং চুদুন সুতামে সি কাছে রাবদু আবার সাই পুনা লিগে থান পোনা পোনা লিফান আকি রুনাং পিপার পিক ল এ তাংতে পে গে থাক উপ আন আপর এন মা থান চি মা
0: থান জি পে গে থাক আবাং কে ইয়ং সি ইনিং কি হাং কি নাং ইনিং কি হাং কিছে

0: playing pulo tangte i ok phanta chimatha the det ben si thak det po ani sialong lapu simply amang pini hai chi bi etlo le pulo tangte ani sialong ipa la pen ani la non na son barikha por hoke pakni an ki thak un pulo tangte hala suhut la an ki thak a huda bangke aju pakni an thak ji pulo tangte adab soy baji pen thak lo pulo tangte dui baji an ipak dang po la so phit pen la te akko apa ka phrek cheng lo pulo tangte la pu ani ngang sam pini a kam hema kam ka chiklem azat ka do ka ve pen a phir lo pulo tangte do aju 10 baji an lo te akko ipak dang po
1: la ke ape kok det la pulo ma ma te la a choy pen pen lo ma
0: a choy a phan kya vi a choy a phan bang ali la po ape kok ipak vet abang a phan po lo te pak ni tang un jong si a blouse pen a peacock pen plo tangte la la iparansi anisi thak chot po
1: kala
0: poson
1: kala kala tangte la la haya peacock abu ki hom tang plo te ko an pen siki jor lo la pen abu hom he plo te ko anador pen siki jor thulo
0: la bang ki hola amang ling hijab amang tu mason plo tangte ki hijab amang tur po an ki hala amang hijab amang tur det pen a pilote a thing piarong ta ka prek lapu a hearing tang jot pulo tang te lake 5000 6000 a kalite 8000 la poson seta me nilitum jor
1: la bang ke abu ke hom tang la
0: abu ke hom tang pulo te 9000 se nilitum ke jor
1: kala na juro par piglo tang te la abu ke hom ko an ana por en ji la ho
0: abu ke hom ke la bang ke hala a design ali
1: kala
0: bang ke a design ke do abang pulo tang te hala design bonai nang kok popo si arni si nang ji pagalo
1: kala
0: la pen jong si ine simply la pu e du phir so api ki thak ason ason ason nang thak si abu da la son thot pulo tang te hala ke ani si long pak thom pak pli hom un un
1: kala
0: la po son si nili tum ke hom bom jor bom
1: kala nang chiro par pig lo tang te pe ki thak along এলি মিথাং দা সোয়ার লো পোর সেগা চিং থাং লং পেন জি চিনি লো এ ঝাগা পে কক কে রোলেক্স কি পিদো এ ঝাগা পে কক কে রোলেক্স আবে পিন পেন পু আমাং সি দু চট তাং তেলা রোলেক্স কি কি জক দুন মতে কি জর পন আলং কি থাক নু কি থাক মে লাপু কাপিনে কাছি ব্রেক লা সন দো মা
0: কাছি ব্রেক দো রোলেক্স পলো তাং তে হালা তুমবাং কে আহন সাইনিং ও পিনা কা পচি হেদি আহন তা ইংলিত ও ইনে লাপু থাইল্যান্ড হন লাপেন হন কিবাই পন হন সনকে কালি দে পঠেদি হালা বাংকে আসা বাকা শিক্ষা কেদ
1: কালা চুরু পেল তাতে নন্মা লমকে হন কি তামে কাছি হুং দু হন কি তামে ফির দা ফির বোমা লাপেন থাক বোম মালাস হন
0: হন কি পাংকে নিলি আপ্রাং নিলি পাই আলং বাংসি ফির দুন চট লাপেন ননা ফির বাংকে নিলি ফির ফে লাপেন হিথি আলং আবং সি নিলি নাম দাম প লপসন সি নিলি থাক বম জর বম লপসন সি
1: কালা কালা কালা হিনা চুরু পিগলো এ পেগে থাক লাপেনা সোনা সোনা মাং লাহাই পিনাং আনা কি মিয়া সোনা গাছি নি দুন দলো লাসো কি ফের কি থাক আলামা পু থাক নাগে থানা পর নাং লিফানা কিরো না পিবার পিগলো তাংতে লি কাছে থান দাম নাই কে দু পিগলাং তেমা সেটা মে আপর আলাম দো আপত সি পিনি কে তুমলা দাকান লে রিপ চেক লনাং মো আপর কা প্রেক লে থান্দাম থুনা তাতে লা দাকান কি ভাঙ আপলা পেন আপর নাগা চিপি আপর নাং ফানা কিরো নাং পিবার পিকলো কার্ডো
2: লাপান আপর নাং লিতুম সোয়ার লো আছে আং টং আং দে আং লো পেন রাধা তেরন পি লাপেন হুদ বাং পি হেলভিলিন টিমুং পি আতুমাং বং চিহুত চিপুত আর জি লং টাং লো লাকে আকাশবাণী ডিপু নলম সো পেন আপি লো টেনাং লিতুম মুম্বাই পেনকাপা চিটা বিবিধ ভারতীয় জাইমেক আর জি লংপো

লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু কার্বি আংডেঙ্গেবাং লাকে মিডিয়াম ভেবলং মিটার্স ফারু ফ্লিরা ক্রি সিরা টক বরফো কিলো হারসালং ফারু ঠক সিরা ইং করা সির ক্যাবল প্যান এফ এম অলং কে ফারু সিরা ই সিরা টক বর ঠক মেগা হার্স পিনিগে ফ্রে আচিকলো নিফায় ইসি থেমানারনি

আরুন টু সরলাম থে পিনিয়া সরলাম থেকে কে পি এস অন বাঙাং অম চসর লাম থেকে মান কে পি মাটি ঠেরো কে সি আং অমারলু জিবি ওপো আজ সি চুঠুজি সনা হুট আকে ঠে আবাংকে ইংচির অংলোটে আসং অম চসর সি চোপো চোহাই উঞ্চি দামনি রাফান জখের চোহাপেন বাঙাখিয়া দাঁত কাচুডুন পুয়ালাম থে লাসি সারলাম থে পুলো কি পিয়াসন বাঙাং অম জসর পিনিয়া সারলাম থেকে লাপানি চলো।

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দোনমার্লি আদুন্থু পিনিগে ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার ডে আর্নি লাসি বংশ পুথাক থি হেক পেনলামজির চেপাজির মিডাম একসেনা ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পার্সন কে আনিং কানবাংটা ফ্রিয়া চিকলু নি ফাই সিয়ারনি সি তালনার চুটিটি পিনিং মাতে সুরি নি রেং কর থ্রক আনিং কান বংশনি কেতালন আঠেপি

কেতালন কার্য আথে পি কে পীরঠে আডাঙারা আকে সারা তুম পেন কেক্লেম কামা পুঠাক মান পেং কে পি লাপেন আলাংলি তুম ফান কেরাব কে পি হেলো মনে দাতুম আচেঠে আফ্রাং পেন ডিং মুটাংলো আলাংলি তুম পীরঠে গে দেহুত কেক্লেম পন আকাম অক প্রাণ লাপেন থে আলাংলি তুম পেন কে পামান পন আকাম খাই পেন লাংচারি পনাংপ আর্টা কে অং মাতে কেসারা তুম আফান খাই কেসার লাপেনতে কেলানা আফানসি কে মাথা বন্টা আলাংলি তুম পেন চকা মহিন কেপাচিং থুর লাপেন লুন কান তোমো কেপাচিং থুর আকাম কেক্লেম কে আর ডি পিপেদেব মনে রাতুম আচেথে কেপাডিং আফান হাত গুলা টাঙ্কা মহা হাউসিং মাথে হেমরিদ লাপেনতে সোশিয়াল কেরাই কম দোনাংজি কেসো কেলাং আবার সাই লাপেনতে কায়ামাত অক প্রাণ সাতলাং পাদোনাংজি কেসা রাতুম অক প্রাণ কে মাথা কেসুং লাপেনতে খায়াং বং পেন ইনুয়েট কে দোনাং লাপেন কেলাক পেন কিসুং কে ফোনাং পীরঠে আডাঙালং মেডিকেল পাফ্রাং ওলো বন্টা আকেসার আরা দাতুম পেনাং আকিসুং ফোনাং আর্টা কে অং মাতে আকেসার আতুম আফান কেলাং সেলেটা দকক টিটি লাসি আলাং লিতুম আফান কেরাই কম লাপেন মেসেন পেন কেপাদু কেপাঠা কাফান কাম পারিদেং নাংজি আকেসার আতুম আফান কেলাং চারি পন আফান ইনফ্রাস্ট্রাকচার পাচিং থুর নাংজি লাপেন আলাং লিতুম কেডো আহেম আলং আমা মেডিকেল আবার সাই পিনাংজি চোকা মাহিন কেরাই কম আফান পেনশন লাপেন টু সোশিয়াল সেফটি আবার সাই আগে সারা তুম আফান পিনাংজি মনি দা চিঠে কেপাডিং আফান পীরঠে রাত চেলাং পেট পেন কাম ক্লেম নাংজি পাবলিক পলিসি কে সেমারা লং আকে সারা তুম আফান পন নাংজি লাপেন আলাং লিতুম পেন কে ফোনাং আকিসুং আলাম আর্জু নাংজি হে মিসি খাই সিয়াং বং অক প্রাণ কে পামে লাপেন কে মাথা কিসুং পেন কে চেপাজক আফান কাম ক্লেম নাংজি আর্টা পেন কে চিংবার আটমন আফান ইনভেস্ট নাংজি লাপেন হেমালং মিশন হেলথ কেয়ার সার্ভিস পি নাংজি ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পার্সন সুরি নিরাইন কয়রা ট্রক আর্নি তালন আর্চু চটকে চকচেলো বন্টা প্রাবজিন পেন কাম ক্লেম নাংপো খাই লাপেন হেলথ কেয়ার সিস্টেম পামি পেন আনসোসে মনিরা চিঠে কেপাডিং আফান বড়ি নাংপো লামজির পানসি ইংটনি কগলো লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেংকেবাং লাকে মিডিয়াম ভেব লং মিটার্স ফারুপ লিরা ক্রি সিরা তকবর ফো কিলোহার্স লং ফারু থ্রক সিরা ইংকরা সির ক্যাব লাপেন এফ এম লং কে ফারু ইসিরা ইসিরা তকবর থ্রক মেগাহার্স দনমার্লি পেনাপ কার্বিয়াং ডেং লং পিপিসি রড পারজুজিমা পেনি পেন থানপাচি নিগলাং পেনাব গে ফ্রিয়া চেকলু নিফাই হিনি ভমতারনি পেনাব কার্বিয়াং ডেং লং আফ্রাংসি বীরতার জিগলংপ আদুন্থু সারলামথে আদুন্থু আসন আসন কে পাচেনি আলাম থান পাচেনি বনপ আদুন্থু মহাত্মা গান্ধী মহাং কেথেগারনি পুঠা লামজির আর জিগলংপ আদুন্থু হুমসিং বি পেন চিহু চিপুত লামজির আর জিগলংপ বাংস লামজির ইংডেঙ্গে থম কেরত কে পারজু পেনা ফেনল আফ্রাংসি আলাংলি পেন চিহু চিপুত পঞ্জি লাকে অজয় কুমার বরা আদুন্থু লুন চেঠাকাং ডেঙালং আসন আসনা লুন আর জিগলংপ পেনাপ কার্বিয়াং ডেঙালং কেরত কে পারজু জিকে লাপানিক চলো

লোচার বীরাম এ জনি যথম আম জনি যথম আন কে ফার অপচিতি ফ্যাম ও লং তেরা

জন্পাম থিল আম এ পাচিরেন বেগনা উলং তেরম ক্রম জাং কে জন্পাম থিলা দা হাই মু এ জাং পেন লং তেরম ক্রম জাং রং রজুই জালাং কে তুনং নে আম তুনং নে আম জিহুর কাপামাম জিহুর কাপামাম

0: দেটপেন ইলিতুম জয় কেপেন লাসমি চেথর উনলু নন লিরমিয়া কায় হুৎকি থেদুং থেদুং আরং সুপিয়া লংটা সোলার কে এন আফাই নাং বাদ বমলো আধেমা কারেন আবিল কি পিজে আফানকে আদর আরলু বমলো লাসি সোলার কে নামতা আলিদো লাকে ইলিতুম নাম দেটপেন আফিলতে তাঙ্কা কি পিথু বয় নাং ঝিপুকে আবিলো আর্নিয়া তুরাং টাঙা লং পাং সিপদনপেন বেট্রিয়া লং মিথাং মিথাংসি চিং সিপদন বম্পো লাকে আকে জয়পেন আমি কে লং আসনসি ইলিতুম এন লংপো আদন্থু ইলিতুম চেথানদাম ইকসেনাং সোলার এনার্জি মতে সোলার যা কংপেন কুপি পিল আলেকে লং দাম দে সোলার টা ইসি আদর কে সুপিগা জক মুনি রাতুম কাছো নাম দাম জিয়া ফান আনিং হ্যাংলো পুবয় ফেত সেটা আদর কাছি উন ইয়া জক কে নাম আফা ইং আর পিগা সনসি থেকলং সোলার যা কংকাশেলাম জিয়া ফান আদর জুম হেকপেন লং আথায়াবি লাপেন্ডেট লং রিয়া লং সোলার পাওয়ার প্লেন কাশেলাম মাতি কি কিম জিয়া ফান কে জয় কে কালি লতা পেনাঙান দিহিনানাথ দামজি লাসি লতা ইসি কাটিকুক আসাইল আর বি কে জাং পিকা হুটলাপেন আর নি কাইকে তা নি অবলুই দোয়ার পুলোতে লতা সোলার যা কং আফান তিকুক দেজি লাসন আহুটকে সোলার আমি আবি দেজি আথেমা আর্নিয়া তুরাং ট্যাং কেলং লিডেট আজক সোলার আমি চেথরলং লিডেটজি হেমাসার নুয়ালং সোলার কি বিয়েহুত আর্নি তোর প্লাক ফ্লি পুলোতে লতা আজাকং আবিদেটজি সোলার কি বিয়া দিম থেংপি থেং প্রাংসি বিন থিবলোতে লতা সোলার আমি লং লিডেটজি তোমনার বি কে থেপি গাহুত জংসি সোলার কি এ টাঙানুজক থির পামে মে পুলোতে লতা ক্রেপ বুবজি লাপেন সোলার আফান্তা তোরা দোদেটজি সোলার বেট্রি আবিদেট পুলোতে সোলার যা কং আবিদেজি লাহাই হুই হেনল সোলার যা কং আফান আলে কি পিদাম দেকে কিরিপ দামালাম থে মাথা দাম পামে লাপেন সাইক্লেম দাম পামে পুলোতে সোলার যা কং তা এপ্রাং কে ব্যাং জিয়া কায়ালং কে মেসেনাং থেক দুজি আথেমা লাকি জকওয়ান জয় কিয়া যা কং আসন লাপেন দিহিনা হিনা নাতা কে জুম দো পিরঠে কেটের বুং কেটের আং পেনতা পে জক থেকপো সোলার যা কং কে এন কিং থির জির লাস যা কংকে তো মন্টে ফ্রিন লাপেন ওয়ার্মন আফান্তা পাংথেরেত লাসি লাহায়াপু থাক আং তোনালাম কাছি নিমুচ্ছদ জিয়া ফান সরকার পেন সেকে কি পিয়াবার সাইতা পিবমল লা আনসুসে সোলার এনার্জি মতে সোলার যা কং আপু থাক কাছি নি জিয়া ফান সেকে কি পিবম আহুত আলি ছু এন্দুন জিয়া ফান কাদো কবিতা বর ইদুন তামি সেকে এন পামিলোতে মেথাং আফান্তা আলি দোপো লাপোয়ানসি সোলার এনার্জি মতে সোলার যা কং আপু থাক নাংলি তুমপেন লামচির সে থান্দাম ইক চটল
1: লাপন পর্ণাং লিতুম সোলার এনার্জি মতে আর নি পেন কে লংআং তাং আজা কং আপু থাক সেংকান কি মি ইং টিপি পেন লামজির কে থান আর জলং এক তাং লো লামজির যা মেগাং দেং লং পেন কে লাপানসি কং টনিক লো লাকে আকাশবাণী ডিফু আদুন্থু কিষাণ ওয়ানী আজাইমেক আসামিস আলাম পেন নাংলিতুম আর্জিলংপো

লাকি আকাশবাণী ডিফু জাইমেকি বাংলাকি এফ এম বেনালং পেন মেঘাহার্স ফারুই সিরতক বরাসের ক্যাপ লাপেন আনপার্টা নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ আলং পেনতা নাং লিতুম জাইমেক দোয়ান তার্জুলং ইকজি আদুন্থু হিন্দি লামার জানালু না জাইমেক আং দেং আলং পেন কেচেং সি গজনিয়া লামার জানালং পেন জাভেদ আলী কিলো নালুন আর্জিক সঙ্গ আলু নালাম থে গুজারিশ তো তাং তে আর জুইক সঙ্গ লবাং সোলুন

কার্বি দেদলং রিচিং হন আলুনা যাই মেক আং দেং লং পেন পুথত দিলীপ কাথার কাবান রং ফারপি মিন্দার ফাংচু আতুম পেন কিলোনালুন আর্জুয়েক সেনাং আলুনা লাম থে লাকি নিতুম আং লং ততাং তে আর্জুয়েক সেনাং লবাং সলুন

কার্বি ডেট লং রিচিং হন আলু নং দেং লং পেন কিজুৎ সে আলুন আর জুই সে নাং জয়রাম ফাং চোল আপেন আরিচাং হুম পেন কিলো নালুন আলু নালাম থে নিতুম আছি ফং

একো জানিব নখোজো। কিন্তু নয়ন, এতিয়া তোর মাজত মই প্রশান্তক দেখিছো। সি মোক মোর মরমর দাম দিব খুঁজিছিল, তই অন্তত সেইব নকরবি। কোনো গম নোপোৱাকৈ এদিন আহিছিল তেনেকৈ চাকৈ। মই মানুহক কম, নয়নে বড় ডাঙর কাম পালে, সেয়ে বহুত বহুত দূরলৈ শিকো শিকো।

0: Rakatenglo, kisu ke chelang hut. Lasi kisu ke chelang pan nang dovai selain lahai ke nang pharmacy long nam dampo. Sita avi bang ke no namat ke nang ke nam nahi adi mabe. Athema munit avi si munit pan ke chipi nahi. Lasupot lasu avi nang kona penlo ke longpo. Nyong si munit hijan nyong si munit pan avi chipi pe pulote lake nohok ta ke long adi mabe lo. Lasu pan si government ahin penta district tin ta isi blood bank pu. Kipitang dolo an kela so blood bank long fridge janaga non la hem ki do fridge at tengali sita blood bank aphan ke belek a fridge si dolo hala daksi avita joma kori etsi binangpo
1: ada ka birtia dimlo ada apurulo helake
0: apurulo asi hadak kaita avi bank ke dovernangpo jong si avi dat pulote kisu serious kisu kisu kitana hut kiwang avinai plote menmen muni tumta long thek la si la so bank along jong si anu tin ta bangra avinang che joma ver ba belek belek ngo hin pen puno student atum puno bangra avi jong si nang chipi ver plote la blood donation jong si kori ver plote blood bank long hodai ta avi do ver po ane kisu kiun eak tunta arula hospital la sortum hata
1: choichit. Aho kolam lo la bangke. Tante eson lam nar joi lang. Kumat abang phu bang phedum si vika jepi un ma, la ben vika jepi un e ma, la ben ke konat sik pina gi ma, kodak sik pidab na gi ma, la kado ko alam theta pajir mi je ma.
0: Avi ke chipi pulote anutin thanga kisu ka ve, thanga dobai ke choche, mene healthy person. Aokapran mission inuda munit arlusu noi pinsu noi arta ke 18 bosor pen 60 bosor 18 years to 16 years sangbong alangtum avi piun ta avi ki pi hud alangtum bang kisu ave det nangpo mine dawai choboma tumke lahai ke henolo avi piun elo aputhak ta hala hemoglobin poisi avi longe dodo laso bang isia range dodo la mane hemoglobin ke kom hemoglobin ke ong hemoglobin bangke hodai ta 12.5 gram percent athak donang po la so ke kom hemoglobin kit ke do tum jong se avp bolota lage thangale avelo athema ke so phan ki pi nai avi bangke ake me avi nang po la si la ki pi avi amunira mata hemoglobin bang 12.5 gram percent nang po amunit awet bang rda bang 45 kg nang po anke arta bangke nang thanlo 18 to 60 years sang bo latum anlo te avp unlo
1: lapen arta ke komatum lapen ke ningkan troke pena ki ong tum bangke pinu avp no ma
0: ningkan troke pena a upor lo pulote latum mangke eneta system ta heno et poke mati pressure dopo diabetes dopo kidney ta heno po liver ta heno po tatle puno kesu ke dobe
1: avile pimis ta mekela na yason do pige
0: latum mangke la sela tum hane pipe da amune ta mata sab uke kesu kering no ke dopo ke la tuman ke avi endera phiala tumata so se det nang pojo regnu ne det nang po avi ke enamat amunit bang bule phit det ha kuna ne krep dam bo lahilo te heno dak poke
1: ante a oka prata mission lo a hok pet pen tang te inu da munit batai ko ana vp un lo
0: arlo so pinso po hisab belek arlo so bang ke
1: pinso pulo tang te
0: pinso pulo te la ke ninka ne sipen batai phli da mane chikro jon thom aphie philo te di piun athema মুনিত আবিকে আর্নিবাংসি চেবনি বমল চেপলাং বমল এগার লোকে লা ব্লাড সেল রেড ব্লাড সেল পুপু হেদি আরবিসি পুপু ইভি লঙ্কে দো লাকে আমি থাঙা আর্টা মাসি 120 ডেজ লাসি লাসো আবি বাংকে এ বই চেপলাং লোতে 120 ডেজ আবং এ অগার লো মাসে লাকে চে সাফা দাম বম্প
1: আমি থাঙে
0: পাহেনু বম্প চে সাফা বম্প আকো আকিমি চেপলাং বম্প
1: পেনাং আমনি রতম বাংকে লা পছন্দ আবি ইয়ং সি এন এল পতন থিলট পলে এনে কেসর অংলো পলে
0: লাগে এনে কাফেরে ও কাফেরে
1: লা এ কপিয়া পর লা বাংকে
0: লা বাংকে এনে হেলা কাফেরে আ কে নিয়ান চলো সেটা এ বয় জং সি পিদের লো পলতে হেলা কিপিতাং মাগে বপ থাং কাফেরে নাং নে কে লাগে থাং চিপলাং প্লে পো সেটা হেলা কাফেরে বাং চিপা বে দেত নাং পো ইনিং আর লোপেন লা আন চলো
1: কিসু দুত কই মানতে
0: কিসু বাংকে আবি দেত নাই জং সি আলাং অলরেডি কিসু তাং নন বলে হার্ট আ প্রবলেম আ ফ্রাং পেন দু বা প্রেসার একদম হাই পিগ মনে লাহাই লোতে হয়তো পিনে কেসু বা পিনে কেরে একনো দই তাহাই সেটা লা নন ইতুম কি পুলগে মতি যে অগা প্রাণ কি মিয়া বাংসি আবি কিতা কি পিনাই অগা প্রাণ হেন দাক পিনে সুহি বা নন হেড আফু কি সুতাং লাহাই তোমাকে পিউনি আরো সো তোমা বাংকে যেহেতু আরো সো তোমাকে আচিকলো জন তিনটা আলা পেচি চকবের পর তোমাকে আবি কে আসাবো কম দে যে তাহাই পো ফান্সি আলা তোমাকে চিকলো জন ফ্লি পেন এ বই নিঙ্কা নিশি পেন বাতাইকে থম পিনসো তুমি বাতাই ফ্লি আন পিউন আর লোসন বাতাইকে থম আন পিউন

0: pa bang biji pulot aning hang lote mane piun lo la son lo sita la sopen ake ko ma por bang ke enang ne pin so tumta chiklo jon thom par pelang abi ki pitang pulote la tumen en edet simi
1: ante kunana lo dono market do jon si abi pitam ni putang te
0: no na mat ke tumke blood bank po bang ke difu civil hospital an chorla sita government aru lisi do la fru mane referral center hai ke jene ma non karbiang longe hawra ghat punoi bokolia punoi bukajan punoi la hai longta eneke blood storage center pu do nai polo sita no na mat ke nok ta avela functioning ke nok ta avela
1: la hai no is on is ya kisung bang ke
0: do
1: do hai do pus ta me ke pia din bang la na warsa ya avela
0: aru non na difu civil hospital ke blood bank do pus ta me besi bhaga por ke blood avede chi ke do do
1: ante ili tum chin dam nang ji abi ili tum pipia prang la pen pija da phi pine ke chok ju nang pine ke klem ke dam nai ko pine aron do ma
0: aron mane epogang se ke pipe det nai abi ki pia prang chu et jun et nai ne adha ghanta puna ek ghanta prang puna muni ke jase ta me breakfast chu et si mai pine ab ki thur pen abi pidam fit pu bang ke reng no dak na porting da na la phanan chot lo he aro la abi pide da phi ke chupik nai pala me kali sita lang bang jun u nai জুস আহিছা পুনৰ লাং পুনৰ আঠিমা আবি বাংকে ইচি আলাং লগে মাতি ই এ বাং পেন আলাং চিকি কম লগে মাতি লাচ আলাং কিপা প্লেং জিয়া ফান লাং বাং জুনদুন উনাই আবি কে পিয়া ফি মানে লা কিপা প্লেঙি প হিচাপ লহে আৰু ভলুম কিপা প্লেঙি ফান লাং বাং জুনদুন উনাই আৰু লা বাইক কে চলাই পুনৰ পিনে আনি কে চলং আৰু চব দুই ঘণ্টা বাকে ক্লেম ক্লেডাত চিকিমি নে প্ৰিকশ্যন পোৱা ফানা লাম লহে পিনে চেপলাই পোৱা বাং খালি চিটা কনফিডেন্সিয়েল লহে হালা কেচু কমার সে আবি কি পিজিমা হালা সোয়া মুনিত বাংসে লাবাংকে চিফিলাপ নাম আলাং চেথা নাম পিনিয়া কেসু দোমা পিনে কি এদোমা লাহাই করি এটা ফি আকো ডক্টর বাংতাই বইলাং ফুরিলাম আবি তাতে মালা আবি বাং দোমা আবেমা কে লাং পেন্টা চিনি জি প্রেসার দোমা আবেমা লাহাই তা লাং নাই লাহাই লাং দেট আফিসি লাসো মিনিট কে আবি কি পি ফান ফিট লো পু ডক্টর বাং পুপ বা লা ব্লাড ব্যাঙ্ক আসর তুম পুপ আনসি আবি এনুন জি ডাইরেক্ট কে এন এ তেন ডোনেশন কেম জেনে বা দোল আনকে আবি এন পো লাহাই আবি নিতুম ফ্রিজ লং বিপো হেডি আনকে লাদাক নিতুম ম্যান্ডেটরি টেস্ট বুডো পাঁচটা টেস্ট কে ক্লেম নাং বেগ জি ম্যালেরিয়া আনকে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি ভিডিআরএল আংপেন এইচ আই ভি এইচ আই ভি বাংকে ননকে আনু তিনটা চিনিল যে ব্লাড বা সেক্স পেন সে কেদাম নাই লা সপসি লা ব্লাড আর নাট পেন কে লা বাংকে একদম কেদাম দি ডেট জি ফানসি গভর্নমেন্ট আর নাটটা চিরে পিকলো আরও লাসো আফানকে জোর পি পিকলো লাসি লা মুনি তুমফান আবিয়ে বাং সদাই তা ব্লাড ব্যাঙ্ক পেনলে এনভেট নই পুষি এসিয়া মানে পিল আমি তোমার কে পারে আসন দোলো হে যে ব্লাড ব্যাঙ্ক লং জংসি আবি এন ব্লাড কে দনিত টাঙা ব্লাড পুলোতে লাদাকে এইচ আই ভি কাবি পুষি কে মাথা আতেং আসন লহে
1: আসি
0: লা মুনি তুম কে নাম আবি বাং পেন পেনতে লা ব্যাঙ্ক লং কে এন আবি বাং সি কে মি পুষি এসিয়া বিশ্বাস লহে সি কে মাথা লহে আসি লা কে নাম বাঙ্গে এন এডেট সি কে মি পুষি নন কে লা সুপ্রিম কোর্ট তালা আবি কে জোর তোমাকে কে ব্যান ল প্রফেশনাল ডোনর পালাম আফ্রাং দোদো লা মুনি তুমফান ওয়ান পো আবি এন পো পয়সা পিপো সেটা লা সব বস্তু মাকে নন কে সুপ্রিম কোর্ট আহি নানা পেন্সি কে ব্যান ল লাসি নন বাংকে ব্লাড ডোনেশন বাংসি মানে মুনি তুমফান মানে আরো পাউং না
1: পাচি হুং ল
0: কে পাচি হুং ল আরো পাউং না আথেমা লাহায়া বেমার কে আফ্রাং পেনাই সিয়া গনে দলো যে প্রফেশনাল ডোনর পেন্সি লাহায়া কে সো কে কিছি উন পা হিসাব এসিয়া লাম দুকক আমার সে নন বাঙে প্রফেশনাল ডোনার পেনকে ব্লাড এনরি নয় ব্লাড ব্যাঙ্ক লংলে ব্লাড জমা নয় লাদাখ পেনলে ব্লাডকে এনই পুষি লা গভর্নমেন্ট আহিন পেনটা আজুর কি পিল
1: তাতে হালা বাং সব ব্লাড ব্যাঙ্ক লং ব্লাড মতে লা আবি পিদে রাফি নি কো আন মা চেক লোজন কো আন বি মে মালা বাং সলাম গো পছন্দ
0: তোমা ব্লাড ব্যাঙ্ক লং কে দোয়া ফ্রি ছাই লংকে মানে এবয় এবয় ফারু ফ্লি আনা ব্যাগ বিউন নিতুম দুইটা ফ্রিজ দো দুইটা ফ্রিজ লং ফারপ ট্রি ফারপ ট্রি ফুলতে 800 বা 1000 আনতে বিউন জি সেটা লাস ব্লাড বাংকে বিবেরুন এ আথেমা লা আভি এটা ইসিয়া টাইম না পিরিয়ড দরু মোগে পুয়াতেংসি লাসে লাস ব্যাগটা 35 ডেজ আনসি বিউন চট 35 ডেজ আফিলতে ইনফেকশন আর চান্স দুই বা হালা ব্লাড লং কে দো

0: বিয়া আর লোকে দু আনমালা সো হিমোগ্লোবিন পুনয়
1: হুম হুম হুম
0: পিপিয়া হরমুহাই মাকে দই হালা হাইকে আস্তে আস্তে হেনু বম্প মানে আমি ঠাঙ পাওয়ার কাবি দেড় আসন পহে
1: হুম
0: আ
1: হুম
0: ব্লাড আলং আভি লং পাওয়ার বাং আবে দেটপো লসো পেলা সো আবা আভিকে কে এন্টালে আবে দেটপো আর ইনফেকশন আর চান্স বাং দু উজি আসো পাশে 35 days আনছি বি উঞ্চল
1: আনতে আভি কেনাং সট নাই কে কোডাক ডাকলো কপি কলল লং লইলি তো আভি কেনাং সট করে মুকে
0: আভি কি পিনাং সট কে আকেসো বেলেক বেলেক দো নন আরলো সো আকেসো পুনয় বা সার্জারি আনাত পুনয় বা বেলেগলা আফু কেসো মেলেরিয়া নাত পুনয় নলা আর সোনাটা কেসো পুলোতে ওসু চুপাথে হুৎপেন ডাংলক যংসি আবি কম হেক পুলোতে ওসু আমহাংকে পাথে হুৎলা বাংকে আপাই আসু বাহিনীর ফান্তা দিগদার দেজি লাসি আমহাংকে পাথে থেয়া ফ্রাং আমাসে যংসি আবি কম হেক আর লসু পুলোতে লাফানকে লাসু হুৎ মাসি আবি বাং পিনাং পো নে ব্লাড ট্রান্সফিউশন আবি বাং পিনাং পো লাফান আপু থাকতা ওসু আমহাং থেক ফ্লট আপিতা যংসি আবি দাম রেট কে পা ফিক বুপুলো লাসো যংসে আবি দাম রেত পুলোতে লাকে আধা ঘন্টা সময় টানাংনি লাসো আর লসু কিছি জিয়ে ফান যংসি আপাবি দেট পোলা বালা আমহাং থেক দেট ওসু আমহাং থেক দেট যোগসে আবি দাম রেত পুলোতে লাসোকে আবি পিপিতে লাসো মুনিত ফানকে পারে নুন এলো আন কে লাসো পুথাক তাকো লা ওসু আহেম দুদু লাসো আমহাংকে থেক আফ্রাং যোসি লা আমহাংকে থেক আতোয়ার লং বাং যংসি আলাসো পিলো পুপু প্লেসেন্টা পুপু বাং যংসি আমহাংকে থেক আতোয়ার লং দুকগলো পুলোতে লা ওসু আমহাংকে থেক আফ্রাং সি আবি বাং সি বাং পাফ্রাং পো লাসো হুতা লাকে ইসিয়া ডেঞ্জার লো পাইজংসি লাসো হুত ব্লাড লং লে ব্লাড পেন আবি পেন পিরা লাফান পারেং থেক থে পুলোতে আবি পিরুন থেক থে পুলোতে লাফানকে পারেং তা সুংক্রুং পো লাহাইকে লা ওসু চুপা থে হুত আল্লামলো আপু থাকতা সার্জারি বেলেগ বেলেগ আকেসো দু অপারেশন কে করিয়ে ফ্লাং আবি পিবেক নাই আবি পেপেতে লাগে অপারেশন কে করি তা ডেঞ্জার আর লা এক্সিডেন্ট হাই তা থেকলং লো তোয়ার কনানে এক্সিডেন্ট লাগে এক্সিডেন্ট লোপুলোতে আবিকে একদম দাম ফ্রুফ্রুপো লা আর ইয়ে কেং চিং লক পুনয় জাত নয় মানে বেলেগ বেলেগ এক্সিডেন্ট সেটা হলো সহুতকে আবিকে কেনাং সতলো লাসো পুঠাক আকো কেসু মেলেরিয়া কেসু পুনয় ওসুমার টুমা কেসু পুনয় লাহাই বেলেগ বেলেগ কেসু লংতা আবিকে কে পিনাং সত দো ও ওসুমার টুমা লকত আকো বেলেগ বেমার যেনেকা থেলেসিমিয়া পুডো সিকেল সেল এনিমিয়া পুডো লাহাই তুম ফান্তা আবি পেনসে পারে চতলো সিকেল লা নন থেলেসিমিয়াকে আচিক্লো তিন পুপে সিতা চিক্লো জনী যন্থ মাং বংলা তোমাকে ব্লাড ট্রান্সফিউশনকে নাং সতলো মানে রেগুলার ছিল তোমাকে পিনাং পোলাকে রেগুলার ট্রিটমেন্ট ললা তোমাকে ব্লাড ট্রান্সফিউশন হলো আকো আপু থাকতা ক্যান্সার আকেস থেকলং লো ক্যান্সার তোমাকে ট্রিটমেন্ট কি পিলোতে লাগে ব্লাড ট্রান্সফিউশনকে কেনাং সতলো লাহাই আং বং তা আরো দো ওলাং মেনে সেটা লাহাইকে কিছু নি নাং সট
1: আসে আবি নং এর বং কে এদে তুম ব্লাড ব্যাংক অলং আবি কে বিরতি নাং ইয়ে কেনাং সট
0: কেনাং সট আলাম ল
1: তান্তে মো পনাং লে পুলো লডাকে ব্লাড ব্যাংক কে দো ওয়াইফিস দামে আ ব্লাড বাং মতে আবি কা বিরতি বাং আর পিক লাপেন হালা দাকাই তা আবি কা বেদার সে কি অংপু তান্তে নন কে দাম তাং আন কো বুসন সি সে কে লাং বম লমা লাপেন আলাং লে তোমা ফান আচে থে কো সন সি ক্রিম বম লমা লাবাং সোলাম থে মাসাপ তো থানজি মা
0: নিতুম লং আবি কি পিপি পুকে কালিল নন স্টুডেন্ট অর্গেনাইজেশন তুম পুনয় কলেজ পেন পুনয় ইউনিভার্সিটি পেন পুনয় কে এস এ আবতাই আবতাই পুনয় লা কুইয়া পুনয় আকো কে ওয়াই ডি সি মাউন্টেনিয়ারিং এসোসিয়েশন আতুম আলাং লিতুমা মেন এনাং কলো আলাং লিতুমাগে নিতুমা নাং কেরাব কে নাংরা পেরলো লায়ন্স ক্লাব পুটা পুনয় আকো বিল্ডার্স এসোসিয়েশন পুডু কার্বি আংলং বিল্ডার্স এসোসিয়েশন গোর্খা স্টুডেন্টস এসোসিয়েশন আকো লাপু ল্যাবটেক এসোসিয়েশন আল্লা তুম লাহায়া অর্গেনাইজেশন তুমাকে নিতুমানকে আহু দাদাকে নাংপিকে নাংপি বেরলো সেটা মোর কেথা না টেংসি ব্লাড ব্যাগকে 35 days সি দাম চলছি লাসো পুথাক ইনুরা পেশেন্ট ফানজংসি এ বয়েট ব্যাগ ফ বাক আবি নাই নন পেশেন্ট সিরিয়াস পিকল নন লা আলসু কিছু আলসু কিছু লং লক ল বাং ল একদম আবি দাম পিকল লাগে ব্যাগ ফ বাক আবি পিপেতে লাগে ইনুরা পেশেন্ট ফানজংসে নাং এ বয়েট পিডেট পুলোতে নিতুমকে লইকে থংকেপ বা ইনকোয়রা ফবাগা ব্যাগ ইসিসিয়া ডোনেশন কে মাহুত আচ্ছা ইনুত ফানজন সে লাসন পিডুন দেট পুরতে লাগে নিতুম কো আন্দিন সি বসায়ুন পো লাসি লাসি জংসি অর্গানাইজেশন তিন তানি থুমানজন সি চিক্লো এজন পেন এ বয়ে বয় লেনাং পি পুলোতে লা চিক্লো জনের মানে আর চিক্লো তিন লং লোতে নিঙ্কা নিসি পেন 12টা বা 13টা নিতুম জং সি ডোনেশন কেম লং পুলোতে নিতুম তা সলি উনপু
1: লাসি ডাকলাম নাই মাঙ্গে ইলি তুম আহাম ফাং আসং আতুম আলাং লি তুমতা ব্লাড ডোনেশন পঙ্গে কেনাং সট পলাম থে আলাং তুমতা চিনি না জি লাপেন রা রা ফান্তা কাদ্দো কাউয়ে

0: নহকতা বেলা
1: আনতে লাবাং সব ব্লাড ব্যাংক এলি তুম সিভিল হসপিটাল সে বিনাং সজিমা মানতে মানে আনিং কে হ্যাঁ তো মানে তাঙ্কা মাহা দো তুম নেলিদা লাপুসন ব্লাড ব্যাংক কিবি জি আসাই ক্লেম জি পুলো তাংতে আলাং লিতুম লাপুসন আসাই ক্লেম উনমা
0: ব্লাড ব্যাংক
1: প্রাইভেটলি ক্লেম উনমা
0: ব্লাড ব্যাংক কে হেদি এনে চলাই উনি ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ড্রাগ কন্ট্রোলার তুমপেন হেদি লাইসেন্স নাই নিতুম আনুতলা কনমা ব্লাড ব্যাংক এদো সব ব্লাড ব্যাংক তুমটা নিতুমে গভর্নমেন্ট ব্লাড ব্যাংক লাহে আনুতিন তুমটা লা ড্রাগ কন্ট্রোলার পেন লাইসেন্স লং নাই লাইসেন্স আবে পুলোতে ব্লাড ব্যাংকে চলায়ুন এ
1: লাইসেন্স পিলো পুলতে
0: লাইসেন্স পিলো পুলোতে এলাকে চলাইকে চলায়ুন পোহে সেটা লাইসেন্স আফ্রাং কাম দো ওহে লাই ক্রাইটেরিয়া হাই ফুলফিল করে নাম পো আহেম কে নাই বস্তু কে নাই মানে কে সাফা তো লাই সব লাং এট আনংস হাই লাং এট সি আলাং লিং তুমতা লাইসেন্স কে পিপো লাইসেন্স লং লে টিকে সলাই উনি
1: আথেমা থেকলং ল ইলি তুম গুহাটিয়া রং সপিয়ং সে দাম ললে পুতংতে প্রাইভেট পেনাং আন ব্লাড ব্যাংক লা পুসন কে বিয়ে বসাই লুম থেকলং ল মানে জংজুং তুমকে প্রাইভেট পেনসি ব্লাড কে বান তাং দা দকো দিতি কুপন সিকিউর ল হালা হাই
0: এনেকে সিকিউর পুকে মানে আমনি তুমকে সবটা ডক্টর আংসে ল সবটা প্যাথোলজিস্ট আংসে ল আর টেস্ট তানকে ম্যান্ডেটরি টেস্ট যেমন আনমাকে ক্লেম নেই আলাং তুমটা ক্লেম ল সেটা মাত্র হলা ডিফারেন্স কে দুই বাংকে আলাং তুমি কসনা ডোনার তুমি ব্লাড কে আনমা পোয়া ফানাঞ্চল লালো লা ফানাঞ্চল ল আংকে বাকি কে হেনুনে দে নাই
1: এসনলাম ঠিক পনাই থানথা লা ব্লাড ডোনেশন পুথাক মানে তুম ভি কে চিপি আপুথাক লাপন সেরা পানকে পাচি হুংজি লাপেন লাপন সেরা পানকে পাচে থাংজি লাপেন ইলি তুম হাওয়ারটা বাংবাং হাওয়ারা সন্মুখ পেনাংলে পুলো ত্রিপুরা লং পাংকে দর হুপেন কায়টা ব্লাড ব্যাংক লং আবি গাবিরতি তাং দপু লাসন থট আর জান ইলি তুম লংকে থেক লংজি ফান নাংলি হিন পেন এসন সনি বাগলাম থানতে কাঙিমা
0: পিনি লাসোয়া ব্রডকাস্টিং আ হিন পেনে আর নতুন ফান্ডাকে চুনিং রিজি কে লাপু হেনলো যে নিতুম লং ব্লাড ব্যাংক দোবেক সব অসুবিধা দোবেক আপুথাকটা নিতুমলঙ্গে পিনি ব্লাড আবেগ পূর্ণাঙ্ক কল আর আনুতিনলা এনজিও সিটামে কুমার মা তুমি নাকি পিমা আলাং নিতুমটা নাংরাবকে নাংরাবল সেটা এবয়েদ নাংরাবকে চকচে কালিমা আলাসে আহুত আদাক ওয়াংরা নিতুম ব্লাড বেংলং বা কনানে বেলেগ আদিম সিটামে নিতুম হানজং সিনাংহাং নিতুম ব্লাড ডোনেশন করি ক্লেম ক্লেমি পুলোতে নিতুমটা দাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প করি পো নিতুম ব্লাড বানলং পো আর নিতুম লংলে ব্লাড দো পুলোতে নিতুম চৎকালি কাদক আবিতা কে জয়লো পেশেন্ট নন কোনানে কে হেলো কে হেলো পেন মাই আলোকত কে মাই কে হয়তো হে মাসর ইনভেট বা বাহিনী ভেট আনকে ব্লাড কে নাই বংফ পুলোতে কোনা পেল ব্লাড লং পো নিতুম লং দোক আহুলতে নিতুম চেরাপ পো সেটা নিতুম লং আবিদাত আহুত পুলোতে কিসুঙিকে ইমিনা মুনিত লাসপসি লাসোয়াল আকাম কে নিতুম দেত কালি বা ইনুট বাহিনী দেত আকাম কালি কাদক অবি আকাম ল
1: মিপে গেলাম যে ল পরলাম তা দোক কপত লিতুম লাপন লেকা চিংকি কাজ থাইন টন কলো না কার্ডো
0: কার্ডো
2: লাপন পরনাং লিতুম অক প্রানাজা মেক আং দেং লং পেন ব্লাড ডোনেশন মতে ভি কাছে পিয়া পুথাক ডক্টর কাবন তেরন পি লাপেন হুদ বাং ফু প্রদীপ রং ফারা তুমাং বং চিহু চিপুত আর্জলং ইকটাং লো অক প্রানাজা মেক আং দেং লং পেন কি লাপন সি কাং টনিক লো ইসন কিনাং সৎকে পাছনি লামজের আর্জু ইকথা আকাশবাণী দিফুয়াজাই মেক কার্যুদুন জিয়াফান আর্নিবাং তা আদা পরফাই ট্রক্সি রামিনিত কেপেন পরফাই সের কেপ আন লাপেন আর্নিকাংসাম পরফাই ফপেন পরফাই ট্রক রামিনিত থং কেপ আন আকাশবাণী দিফুয়াজাই মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকিরাপেন নংলিতুম আর্জুলং ইকজি লাপেন আকাশবাণী দিফুয়াজাই মেক কেদো আন কার্যুদুন জিয়াফান আদা পরফাই ফ রামিনিত ফ কেপা পরপেন আজো পরফাই কেপ আন এফ এম বেনালং পেন মেগাহার্স ফারুই সিরাতক বরাসের কেপ লাপেন নিউজ অন এয়ার এপ আকেরা পেনতা নাংলিতুম আর্জুলং ইকজি লাপেন আনপার টাকাচিনি জিয়াফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেনতা নাংলিতুম আকাশবাণী দিফুয়ালং হুমরিদাম ইকতামে কেনাং সৎকে পাচিনি লাম জেরকি লাপানিক ছতলং

পলিথিন লাপেন প্লাস্টিক হরমু কে এন পেন চেপাহি লু নংজি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু কচেপরি দেঙ জয়নি টোমন টেফ্রিন দংচান লাপেন ল্যাংবিয়ান তাচি হুয়েতলো পলিথিন লাপেন প্লাস্টিক আহরমু কি হেমকম হেমরায় লং ওয়ার্থাপ থেরা এ লং আদিম হিলি খুদ্রা হালাদাক্সি ওয়ার্ডাম ইক নংজি কালিতে মিথর দুধ সিকে নংজি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু কচেপরি দেং পেন এ ওকে প্রাণা ফান্তা হেনু আথে কি লবাংস হরমু পেন আসন আসন আকিসো লাপেন ক্যান্সার আকিসো তা চলং থেক লাসি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু চেপরি দেং দে দেৎসি আকিমি

লসন সে আশিস্তা মেদল লাটা লাসন থাক থাকল খোলা পংসি বুটমাসন কপি আলুন আটে অট সে পঞ্জিমা লাটা কার্ডেং লং লাপেন না ইংহু ইচে থেকে বাং ইচে থেকে চেন লাপেন ইংহু কাঙ্কু কেপা বি লাহাই হুই স্তা মেলা ডাক পেন আং দি পেন পাচে তন সি লাটা আটে অট সন সে দু নেই লাটা ลาบังเกเจงสุลาบังเกลาบังตาฮกเปลลาบังเกเจงปิเปนเจงสุปลาซอนเซฮลาจอมกานะลงบังเกนังซอดอรงอเจโลลา চারি চার জেলং চাম্বরুক সচেং পুটাপু লাফান মাংকে চেংসো ফান মাংকে।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদা আগলে আবেদে আছে ল্যাংমা আ যাত্তা দলো
0: কপি পিল কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দো পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেক বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন ল পাচিনি প কোদাক ল কাহমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নাম্বার 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: লকে আকাশবাণী দিফু আদুন্থু লামজির জাই মেক আং দেং লংপেন মিস্টারি অফ সোলার সিস্টেম আপুথাক হারলং কি তেরন পেন লামজির কে থানার জুইক সেনা
3: আপ্রাংসি রেডিও কার্জুয়ার আর দোয়ানা ফান নীলি কার্ডম্বাজি রিকল নীলিম্যান হারলং কি তেরন লাপে নীলি লঙে থেম্পু ইংলিশ স্কুল লং সায়েন্স অফ পোস্ট লং থানুন বম পিনি ডাক ইলি তুম কাছে থান দামজিয়া লাম থেকে লাপু হেনল মিস্ট্রিস অফ দ্য সোলার সিস্টেম মিস্ট্রিস অফ দ্য সোলার সিস্টেম পু ইলি তুম থান নাম দেয়া প্রাং কাছিনি নাই আলাম থে বাংকে লাহেনল সোলার সিস্টেম কপিল সোলার সিস্টেম পু আর এংকে লগালাম বেন থান নামল পুলোতে থি হেক পেনকে

system of sun and the object that move around it. Tarmane adabang ke theklong arni la so arni along juntu ke komchen ason amung ido an non je thana motela pirthia pum puno ba pirthia pum no karting chena chiklu puno ba kapre kapre ka planet non mercury do venus do earth lo mars do jupiter do lahai ka do ka bia phansi pangrum pet pen solar system puili tum pudan ankela solar system puili tum hana pachini chenga bang fu bangke nicolas copernicus pu lake poland pen a scientist mysteries of the solar system pu iliar lengben pudamlo polotang tela bangke hala solar system pu hormugalong kupipi ason among si scientist tum doan pusitami bala space hormuki charli atum doan pusitami kachini namde ason among ke doan phansi mysteries of the solar system parang lolamen pudam ke chengsi da manghala eli tum solar system ke plank oson ma lataisi scientist tum pudam erlo pulote chini dang delang pule pudam deta chok athema theories scientist tum belek belega theories pilo non isihinia theories pangke la puhenlo the acceleration theories bodolo protoplanet theories bodolo the capture theories bodolo ba the modern lamp case theory bodolo age nebula theory puta dolo la hai ka to ka ve theories busta me ala pirthe nangke man arni ko sonse ke plang ma pirthe ko sonse ke man ma tomon ko sonse ke man ma pu la hai asonamu ala chiklo ta eli pirthe lo no narting unche na a chiklo phan busta me ko sonse nangke plang ma ko pu sinange plang ma pu bangke theories la tum ulai po nani pen lason ji ki man pini nang hat pu da mat la vung pon rui rui mat la pu si pir theta cherabdun bom bahari ki thea pum je plang de lo pini lo pu la hai bang ke than bom pu e phak sita me pipot si en thala ni along bang pu jar ting dun chen lo pu la hai bostu bang ke than pimi thek the det ajan bang dokok la si la hai ke isi mysteries of the solar system isi a point lo lamang la solong ke theories la solar system pu ke manalong bang ke isi ke chokli ma theories ke avilang poi phaksu ta me bisi koila kadukavia scientist do anavian tum pu sta mila acceptable mane kadukavita deng un pu theories ke hala big bang theories pu isi do la big bang theories pu bang ke aprang ajirding o hut pirthe arni cheklo la hai man mi aprang hut la kaddu kovita isi adum kithe ahormu along si kaddu kovichi jo group posi pulo la so pen big bang pui pui dam bangke la so adum bahariya bangke men men ing bo phun la so kang bo ma joini si big bang po la ke aprang ke mancheng a porahut alam la bangke hala so huding bo phun pen a pirthe pine ni arni chiklu la hai man miakko ke isi ইংটিং লুন না পিৰঠে দোলাং পোহলা সুতকে থাং তাবি আৰ্নি দাবিল চিক্লো তাবিল পিৰঠে তাবিল আজাত তাবিল পোহলা সুতকে ইচি ডাৰ্ক এজ পুচি পুৰলা চ' ডাৰ্ক এজ লগ তা 380 ইয়াৰ্ছ বা 1000 ইয়াৰ্ছ আন বাগা ফাৰ্মানকে লাপুচি দোলুন লু পোহলা সুত বাংকে চিটামি লাচো পেণ্ডেট ৱাংল ফাৰ্ষ্ট ষ্টাৰ এপিয়াৰ পো ষ্টেজ ৱাংল লাগে 300 মিলিয়ন ইয়াৰ্ছ আফিল হলা বিগ বেং বব ডেট মেন আফি হালা সুহুত বাংকে গপিল ফার্স্ট স্টার এপিয়ার পহুত বাংকে স্টার পাহরমু বালা এপিল প আর্নি পাসন হরমু লা আমিনা আমিনা পেন পু আমি কে কার হরমু আন বাংকে পু আসাপ সাপ সাপ সাপ নং মান চেত চেত চেত চেত নং প্লাং লো লা সো পেন ডেট 1 বিলিয়ন ইয়ার্স আফি হালা বিগ ব্যাং কাং ব পেন ডেট 1 বিলিয়ন ইয়ার্স আফি বাংকে আর্লি গ্যালাক্সি পু গ্যালাক্সি পহরমু লা একটা ইলি লাংডামলো পঠালা সিদি দি সাতু মাসন পু প্লাং হরমু পু সাপু আর্টিং চেনচান হরমু মান ল হালা সোলং পেন আর্নি তামে পু প্লাং দুন ল তাসো আর্নি লং কে পু পিরঠে সন পু নাং মান দুন ব মাত আর্টিং চেনচান ল আর্নি ফান পু আর্টিং চেনচান ল হালা সো ফান বংসি সোলার সিস্টেম পু কে পু দাম ল লাসো সোলার সিস্টেম কে লাসন সি আহকবেত আবা হকপেত পেন কে মান ল পু বংকে 100% proof pubangke awilang mysteries of the solar system pulong

কার্বিলা মার্জান আলু নাং দেং লং পেন আদুন থু কাংহন দোবের জিনি নাং ফান পুলো বাং সলুন আর জুয়েক সে নাং ওবি ও দোনা পর হুত নিং চে হাং নিং চিং সাম কি মুনি দা কায় লং দো লাপেন লা বাং সল পর হুত জং সে কি দোপা লং কা পুলোতে নিং থে থে বিবি দু কক তিতি লাপু সন সি লা বাং সল লু না বাং কি নিং চে হাং নিং চিং সাম তুমাং বং আলাম চাক চিপিয়ে লুন দো তাংতে নোনা বাংকে কাংহনামে খ্রি আলাম আর জানা লংপেন জিতেন তেরং লাপেন রবিনা ক্রপি কিলুনালুন আর জুয়েক থা

কার্বি লামার জানালুন লাপেন আলাম থে যাই মেক আং দেং লং পেন আদুন থুয়ালুন আর্জুক সেনাং ইলি কাছিং হন বাং ফু আবাং ফি আতুমা ফান কিদু কিদাম সিতা মাথা দুন দুক তিতি লাপু সনসি লাবাং সলুন বাং কি আনিং চিং সামাতুমা ফান আকাই লাপেন আপর পেন কিদু কিদাম কে মাথা দুন আলুন লো তাংতে পুথত লেখা লামার জানালং পেন জিতেন তেরাং লাপেন মিরমিলি রং পিপি আতুম পেন কিলুন আলুনালাম থি কিদু কিদাম চিরিতু ততাং তের জুইক্সনাং লাবাং সলুন

কার্বি লামারজান আলুন লাপেন আলাম থেজার মেক আং দিং লংপেন কিজুত সেলু নার জুই সেনাং লাবাং সো আলু না বাংকি নিং কচিং সাম আনিম সুপিয়া ফান লোটি কচং হং আলুন তং তে নো না বাংকে হন থে আলামার জান লংপেন বিজয় লেক থে লাপেন মিরমিলি রং পিপি আতুম কিলু নালুন আর জুই সেনাং আলু নালাম থে মন্টুসি বাং জি না তো তে আর জুই সেনাং লাবাং সোলুন